আমি যতন করে পুষলাম পাখি, যতন করে, যতন করে।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: সোল ফ্যাক্টরি ব্রট টু ইউ বাই জুই।
4: আমাকে চিনিতে

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে।
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
0: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: সোল ফ্যাক্টরি, ব্রট টু ইউ বাই জুই।

0: 청도 타쿤 라디오 딘란 93.6 FM.
1: Experience করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: Soul Factory, brought to you by Joy.

এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

0: পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নাই।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচি।

0: হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।

লঙ্কা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:56 এবং সূর্য অস্ত যাবে 5:33। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসনের শীতের আহ্বান রাষ্ট্রপতির। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখ। এবং ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 700 বেশি সেনা সদস্যের পরিচয় শনাক্ত করে শেষকৃত্য সম্পন্ন করল হ্যানয়। খবর শেষ হল।

Welcome everyone. Welcome to Rising Sun. ঘড়ির কাঁটায় একেবারে সকাল 8টা বেজে গিয়েছে এবং মর্নিং শো Rising Sun এ তাজরিন চলে আসছি তোমাদের সাথে, এবং যেহেতু তাজরিন চলেই আসছি তোমাদের সাথে সকাল সকাল চমৎকার একটি আড্ডার অংশ, তুমিও হয়ে যেতে পারো আমার সাথে 8টা থেকে 12টা পর্যন্ত থেকে এক্স্যাক্টলি। সো থাকতে পারো ফ্রিকোয়েন্সিতে 93.6 FM, এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm, যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো আমার, এবং বলে ফেলো আজকে সকালটা তুমি আসলে কিভাবে শুরু করলা, ঠিক আছে? সো সকালটা শুরু করার জন্য নানান কিছু তুমি করতে পারো, এবং যাদের আসলে হাতে অনেকগুলো কাজ, সকালবেলা আসলে কাজ সেরে ফেলাই ভালো আমার মনে হয়, বিকজ সকালবেলা আমরা যত বেশি কাজ করতে পারবো তত বেশি কিন্তু সারাদিন ফ্রি থাকতে পারবো এবং রিল্যাক্স করতে পারবো। সো ডেফিনেটলি তোমার হাতে যদি বেশি বেশি কাজ থেকে থাকে এবং তুমি যদি অফিসে থেকে থাকো, ডেফিনেটলি বেশি বেশি করে কাজ করে ফেলো, এবং গ্যাস যেই কাজগুলো তুমি করবে সেগুলো কী কী হচ্ছে বা কী কী তুমি

করছো সেটা চাইলে এই বন্ধুটির সাথে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টারের কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো। সো ঝটপট করে, দেরি না করে কমেন্ট এবং টেক্সট করে কানেক্ট হয়ে যাও তাজরিনের সাথে, আর সাথে থাকো পুরোটা সময় জুড়ে। আমি চলে আসছি কিছুক্ষণ পরই। সো যেহেতু কিছুক্ষণ পরেই চলে আসছি, কেউ কোথাও যাবে না, সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ক্যাশমেরের মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

ওয়েলকাম ব্যাক, ওয়ান্স অ্যাগেইন ফিরে আসলাম ঘড়ির কাঁটা যখন বলে দিচ্ছে 8:21 এবং রাইজিং সান চলছে। তাজরিন আছি তোমাদের সাথে এই সকালের সময়টাতে, আর সকালের সময়টাতে আসলে এক কাপ চা না হলে ভালোই লাগে না। সকালটা যদি তুমি দারুণভাবে শুরু করতে চাও তাহলে বেশি করে চা না খেলেও এক কাপ অন্তত চা খাও, আর এক কাপ চা যদি তুমি খাওই তারপর দেখবা যে তুমি রিফ্রেশ ফিল করছো এবং যাবতীয় যত হাতের কাজ আছে সব কিছু কিন্তু সুন্দর কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আর দেরি না করে ঝটপট করে তোমার সেই পছন্দের এক কাপ চা খেয়ে ফেলো, আর যদি তুমি চা লাভার না হয়ে থাকো তাহলে এক কাপ কফি খেয়ে ফেলো এবং দারুণ করে সকালটা শুরু করো। আর সেই সাথে সাথে যেমনটা যাওয়ার আগে বলেছিলাম, হাতে যত কাজ আছে, ফেলে রাখা যত কাজ আছে সব কিছু কমপ্লিট করে ফেলো, দেখবা যে সকালটা যদি দারুণ হয় তাহলে সারা দিনটাও ভালো কাটবে। অ্যান্ড ইয়াস, প্ল্যানিং করতে একেবারেই ভুলবা না, সারাদিন কী কী করতে যাচ্ছ সেটার একটা প্ল্যানিং করো, দেখবা যে তোমার সকালটা চমৎকার হচ্ছে পাশাপাশি দিনটাও চমৎকার হচ্ছে। অ্যান্ড অন দ্যাট নোট চলে যাচ্ছি কিছু ফোক বাংলা জমরা থেকে গান শুনবার জন্য এবং ফিরে আসছি ঘন্টারই মাঝামাঝি সময়টাতে। এনজয়।

ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ফিরে আসলাম ঠিক 8:34 রাইজিং সান এর মাঝামাঝি সময়টাতে, বলতে পারো যে আছি। আর সময়টা হচ্ছে ট্রাফিক আপডেট, বিকজ অনেকেই নিশ্চয়ই এখন যার যার গন্তব্যে যাওয়ার জন্য আসলে বেরিয়ে পড়েছ, মানে কাজের উদ্দেশ্যে বা ক্লাসের উদ্দেশ্যে বা নানান কাজের উদ্দেশ্যে ব্যস্ততায়। সো যাই হোক, চলো জেনে ফেলি ট্রাফিক আপডেট। এই মুহূর্তে যারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে প্রগতি সরণির দিকে যাচ্ছ, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে মাঝারি রকমের জ্যাম থাকলেও প্রগতি সরণিতে খুব একটা বেশি জ্যাম দেখা যাচ্ছে না। ফেলানি এভিনিউতে মোটামুটি রকমের জ্যাম আছে, এদিকটাতে কামাল আতাতুর্কে এভিনিউ হওয়ার পরে, কামাল আতাতুর্কে এভিনিউ দিয়ে তুমি যাওয়ার পরে পরবর্তীতে যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছ, বনানীর দিকে প্রবেশ করছো, তোমাকে খুব একটা বেশি জ্যাম ফেস করতে হবে না। মহাখালী ফ্লাইওভার এবং মহাখালী লেনগুলো মোটামুটি ফাঁকা আছে, এবং সেই পাশাপাশি যারা যারা বীর উত্তম জিয়াউর রহমান রোডের দিকে প্রবেশ করছো তাদেরকে বলতে চাই অবশ্যই সময় নিয়ে যাবা, বিকজ বীর উত্তম জিয়াউর রহমান রোডের দিকে ভারী রকমের জ্যাম দেখা যাচ্ছে। এদিকটাতে ফার্ম গেট মোড়, ফার্ম গেট সিগনালে তোমাকে ভালো একটা সময় অতিবাহিত করতে হবে। মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোডের দিকে যদি তুমি যাও, তাও কিন্তু তোমাকে সিগনালে বেশ খানিকটা সময় পার করতে হচ্ছে। পান্থপথ রোড হয়ে তুমি চলে যাও কারওয়ান বাজারের দিকে, ইয়াস পান্থপথ রোডে খুব একটা জ্যাম না থাকলেও কারওয়ান বাজারে অ্যাজ ইউজুয়াল আমরা জানি এই সময়টাতে ভালো রকমের জ্যাম থাকে, এবং আজকেও কিন্তু ডিফারেন্ট কোনো সিনারিও না দেখতে পাচ্ছি, বেশ ভালো রকমের জ্যাম আছে। নিউ ইস্কাটন রোড হয়ে যদি তুমি মগবাজার রোডের দিকে চলে যাও, তাও কিন্তু তোমাকে ভালো একটা জ্যামের মুখোমুখি হতে হচ্ছে, এবং সেই পাশাপাশি তুমি যদি থেকে থাকো হচ্ছে গিয়ে এলিফ্যান্ট রোডের দিকে, তাও কিন্তু তোমাকে একটা ভালো রকমের জ্যাম পার করতে হবে, বিকজ এলিফ্যান্ট রোড হয়ে আমরা জানি কাঁটাবন হয়ে আমরা শাহবাগের দিকে যাই, আর শাহবাগের দিকে সকাল সকাল ভালো রকমের একটা জ্যাম আসলে আমরা দেখতেই পাই। মনশ্রী রোডের দিকেও কিন্তু ভালো রকমের একটা জ্যাম দেখা যাচ্ছে, এবং এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে যে সাত মসজিদ রোড ধানমন্ডির দিকে খুব একটা বেশি জ্যাম না থাকলেও মোহাম্মদপুর বসিলা রোডের দিকে তোমাকে সিগনালে একটা ভালো রকমের জ্যাম ফেস করতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। সো এই ছিল ট্রাফিক আপডেট, এখন আবার চলে যাবো গানে আর ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে ঘন্টারের শেষের দিকটাতে। টিল দেন স্টে টিউনড উইথ রেডিও দিন রক 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: রেডিও দিন রাত 93.6 FM।

0: এখন সময় সকাল 9টা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.
2: এই হচ্ছে এখনকার শৈশব। ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
3: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Welcome back once again. Pere aslam ghorir kata jokhon bole dicche 9ta beje 1 minute mane 9ta beje 1 minute mane hocche tomader pochonder ruchi jam presents breakfast hour and breakfast hour e je breakfast recipe ta ajke ami tomader sathe share korte jacchi that is very easy and simple and এটা আসলে মূলত আমরা যে কোনো অ্যাকচুয়ালি দেখা যায় কি যে থাই রেস্টুরেন্টে পেয়ে যায় ঠিক আছে থাই রেস্টুরেন্টে যদি তুমি খেতে যাও তাহলে তুমি ডেজার্ট হিসাবে এই থাই ডিশ না অ্যাকচুয়ালি আমি বলবো থাই ডেজার্টটা তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাও ডিশ হয়তো বা ওইটাকে আমরা বলি যেটা হচ্ছে অনেক বড় এবং অনেক বেশি পরিমাণে খাবার দাবার থাকে যেখানে সেটাকে আসলে আমরা ডিশ বলে থাকি মানে এটা সিম্পল একটা একটা বাটিতে করে তোমাকে দিবে দ্যাট ইজ নান আদার দেন স্টিকি রাইস ওকে সো তারা মূলত ম্যাঙ্গো স্টিকি রাইস বানায় বাট আমি তোমাকে জাস্ট সিম্পল স্টিকি রাইস রেসিপিটা দিয়ে দিব বিকজ স্টিকি রাইস যদি তুমি আলাদাভাবেও খাও সেটাও কিন্তু বেশ মজাদার বেশ দারুণ আর সকাল সকাল আমাদের একটুখানি কার্বস দরকার আছে তাই না আমি জানি এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি রেসিপি অ্যান্ড এটা যদি তুমি বানাতে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে টিউন করে থাকতে হবে আমার সাথে কারণ আমি তোমাদেরকে রেসিপি

দিয়ে ফেলবো এই ঘন্টাটিতে। ফ্রিকোয়েন্সিতে টিউন করতে পারো 93.6 মেগাহার্টজ, এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো আমার, এবং একই সাথে বলে ফেলো গিয়ে যে তোমার আসলে আজকের দিনে কোন খাবারটির বেশি ক্রেভিংস হচ্ছে। থাকে না যে আমরা সকাল সকাল আসলে কোন সময় একটা দেখা যায় কি যে হেভি কোনো আইটেম, যেমন টিক্কা, নান, কাবাব, হ্যাঁ এগুলোর ক্রেভিংস হয়। কোনো সময় দেখা যায় কি একেবারে সিম্পল শুধুমাত্র স্যুপ, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে শুধুমাত্র জাস্ট একটা গ্রিন টি খেয়েও সকালটা পার করে দিতে পারে, এমন একটা ভাইব কাজ করে, মনে হয় যে আচ্ছা এটারই ক্রেভিংস হচ্ছে, শুধুমাত্র লিকুইড কিছুরই ক্রেভিংস হচ্ছে, হ্যাঁ একেবারে সলিড কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না, এমনটা হয়। তো তোমার আজকে কোন খাবারটির ক্রেভিংস হচ্ছে সেটা আমাকে ঝটপট করে জানিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট দেখতে পাবা রাইজিং সানের। রাইট, রাইজিং সানের একটা পোস্ট পাবা, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো যে তুমি কি বলছো। সো ঝটপট ঝটপট লিখে ফেলো আমাকে, লিখতে লিখতে চলো শুনে ফেলি ফোক বাংলা জনরা থেকে, পপ বাংলা জনরা থেকে, এবং কান্ট্রি নাম্বার থেকে কিছু চমৎকার গান। এনজয়।

0: Radio Dinrat 93.6 FM to light up your world.
1: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য, যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
2: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

Welcome back once again, ফিরে আসলাম ঘড়ির কাঁটা একেবারে যখন বলে দিচ্ছে 9:21 রাইজিং সান এর দ্বিতীয় ঘন্টার রুচি জ্যাম প্রেজেন্স ব্রেকফাস্ট আওয়ারে আছে তাজরিন তোমাদের সাথে এবং এই মুহূর্তে সময় বলে দিচ্ছি যে ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে ফেলতে হবে সো ব্রেকফাস্ট রেসিপিটা যেহেতু শেয়ার করে ফেলতেই হবে বলেছিলাম যে স্টিকি রাইস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো সো ম্যাঙ্গো স্টিকি রাইস রেসিপি থেকে আমরা ম্যাঙ্গোটাকে বাদ দিয়ে শুধুমাত্র স্টিকি রাইসের কথাই তোমাদেরকে আজকে শেয়ার করবো বিকজ স্টিকি রাইস কিন্তু নর্মালিও খেতে মজা মনে হয় যে একটা ডেজার্ট আইটেম খাচ্ছি অ্যান্ড যখন তাজরিন কোনো রেসিপি দিয়ে দেয় তার মধ্যে তো ইউনিক কিছু না কিছু থাকে তো বুঝতেই পারছো দিস ইজ গানা বি অ্যান ইন্টারেস্টিং রেসিপি সো ইয়াস মূলত আসলে যেটা লাগবে তুমি বাজার থেকে স্টিকি রাইসটা কিনে নিয়ে আসবে স্টিকি রাইসের প্যাকেট সো আবার অনেকের বাসায় কিন্তু এটা থাকতেও পারে তো বাসায় যদি থেকে থাকে যেটা করবা সেটাকে ভালোভাবে ওয়াশ করবা সেই রাইসগুলোকে যতটুকু পরিমাণে তুমি অ্যাকচুয়ালি খেতে চাও বা যে কজনের জন্য বানাতে চাও সেই পরিমাণে অ্যাকচুয়ালি তুমি স্টিকি রাইসগুলোকে নিবা নিয়ে তারপর হচ্ছে 5-6 বার সেটাকে ওয়াশ

করবা, ঠিক আছে? 5-6 বার মানে হয়তো বা তুমি একটা বাটির মধ্যে নিয়েছো, সেটাকে তুমি পানি দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ আসলে পানির সাথে মিক্স করে পানিগুলোকে ফেলে দিবা। আবারও তুমি যে কাজটা করবা, আবারও দ্বিতীয়বারের মতো তুমি পানির সাথে মিক্স করবা, তারপর পানিগুলোকে ফেলে দিবা, ঠিক আছে? দ্যাট ইজ হাউ ইউ গানা ডু ইট ফর 5 or 6 times. তারপরে যেটা তোমাকে করতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি খুব একটা বেশি কঠিন কিছু না, তোমাকে জাস্ট সেটাকে ভাপে দিতে হবে। তুমি একটা পাতিলের মধ্যে পানি দিবা, তার মধ্যে একটা কাপড় দিবা, কাপড়ের উপরে সেই রাইসগুলোকে রেখে দিবা এবং সেটাকে ভাপ দিয়ে দিবা, ঢাকনা দিয়ে দিবা। তারপর দেখবা যে ভাপ যখন তুমি দিয়ে দিয়েছো, সেটা কিন্তু একেবারে স্টিকি স্টিকি হয়ে গিয়েছে। অ্যান্ড স্টিকি স্টিকি যখন হয়ে যাবে, এখন তুমি কি শুধুমাত্র সেই স্টিকি রাইসটা খাবা? দুধ, চিনি, পানি বা হচ্ছে লবণ কোনো কিছু ছাড়াই তুমি সেটা খাবা? নো ওয়ে। তুমি যে কাজটা করবা, আমরা জানি যে বাজারে কিন্তু কোকোনাট মিল্কও পাওয়া যায়, সো কোকোনাট মিল্কের সাথে তুমি সেই স্টিকি রাইসটাকে মিক্স করে ফেলবা, অথবা তোমার যে স্টিকি রাইসটা রেডি হয়েছে তার মধ্যে তুমি কোকোনাট মিল্ক দিয়ে দিবা, তারপরে তুমি খাবা। দেখবা যে ইটস সো সো সো অ্যামেজিং। এবং অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়েও খায়, ঠিক আছে? স্টিকি রাইস উইথ কন্ডেন্স মিল্ক, তাও কিন্তু বেশ মজা লাগে, ঠিক আছে? এখন আই এম শিওর আমার এই রেসিপিটা শুনে তোমাদের অনেক বেশি ক্রেভিংস হচ্ছে খাওয়ার, তাই দেরি না করে ঝটপট করে এখনই তুমি এই রেসিপিটা বানিয়ে ফেলো, এবং বানিয়ে কিন্তু খেতে একেবারেই ভুলবা না। আর বানাতে বানাতে শুনে ফেলো একটি সেগমেন্ট, ইয়াস ইয়াস, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস প্রেজেন্টস বাংলা হ্যাট্রিক, যেখানে থাকবে তিনটি ফোক বাংলা চন্দ্রা থেকে গান। প্রথম গানটি হচ্ছে তোরে মন দিয়া, এবং দ্বিতীয় গানটি হচ্ছে দিন গেলে দিন আর তো আসে না, এবং তৃতীয় গানটি হচ্ছে আমার নাম লইয়া। সো ব্যাক টু ব্যাক তিনটি দারুণ ট্র্যাক শুনে কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাচ্ছি। টাচড্রিম, টিল দেন স্টে কানেক্টেড উইথ রেডিও দিন রাত 93.6 FM 2, লাইট আপ ওয়ার্ল্ড।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: Radio Dinrat 93.6 FM. 2. Light up your world.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। 93.6 FM।
3: এই হচ্ছে এখনকার শৈশব, ভয়, বিভৎসতা, যুদ্ধ আর ধ্বংসের ক্ষতিকর স্বাদে ভরপুর। শৈশবটা কাটুক রূপকথার গল্পে, থাকুক না প্রকৃতির সৌন্দর্য যুদ্ধের খেলনা নয়, থাকুক রং তুলির প্রতিভা। ঠিক যেমন ওদের নুডলসের সাথে টেস্টিং সল্ট নয়, থাকুক স্বাস্থ্যকর স্বাদ যা রয়েছে স্কোয়ারের চপস্টিকে, যার টেস্ট মেকারে MSG বা টেস্টিং সল্ট তো নেই, আছে ক্যালসিয়াম, মিনারেল, আয়রন ও প্রোটিন। ওদের জন্য সুস্থ সুন্দর শৈশব আমরা তো চাইলেই দিতে পারি।
4: ব্রেকফাস্ট আওয়ার প্রেজেন্টেড বাই রুচি জ্যাম। দিন শুরু হোক তাজা ফলের ভালোবাসায়।

ইয়াস ফিরে আসলাম ঘন্টারই একেবারে শেষ প্রান্তে, 9:48 এবং এই মুহূর্তে দেখবো যে কারা কারা দ্বিতীয় ঘন্টায় আমার সাথে জয়েন করেছো। আমার সাথে আছো মৌরিন আক্তার আশা। বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মৌরিন আক্তার আশা, কি অবস্থা তোমার? তোমাকে মনে হচ্ছে প্রথমবারের মতো আমি দেখতে পাচ্ছি নাকি? প্রথমবারের মতো যদি দেখতেই পাই তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমার সাথে প্রথমবার জয়েন করেছো সেটা ঠিক আছে, বাট প্রথমবার জয়েন করেছো কি না সেটা তো অ্যাকচুয়ালি নাও হতে পারে। তুমি আগেও হয়তো আমাদের সাথে জয়েন করে থাকতে পারো, সেটা আমাকে জানিয়ে দাও যে আগে কি জয়েন করেছো কি না, অথবা হয়তো বা টিউন করেছো বাট কমেন্ট করোনি, কমেন্ট টেক্সট ফর দ্য ফার্স্ট টাইম, সো সেটাও জানিয়ে দিতে পারো। এছাড়া আমার সাথে আসো জামাল মিয়া, বরকত রমদানি, জামালি বালোচ আমার সাথে জয়েন করেছো, লাইক রিয়াক্ট দিয়েছো পোস্টারে ফেসবুকে, এবং রোহিত আলম আমাকে কি বলছো, রোহিত আলম আমাকে বলছো শুভ তরুণ আর যে ফ্রিকোয়েন্সিতে প্লে করা যাবে, আমি আকাশ পাঠাবো বাই রাফা, আর একটি গান শুনতে চাই অবিলাসী মন বাই সামিনা চৌধুরী ম্যাম। ওকে, দারুণ দুটি ট্র্যাক চুজ করছো, ঠিক আছে সমস্যা নেই, দুটি ট্র্যাক প্লে হয়ে যাবে, না হলেও অ্যাটলিস্ট একটা তো আমি প্লে করে দিব, চিন্তার কোনো কারণ নেই। আপাতত এখন গানে চলে যাই আর ফিরে আসি আমাদের পছন্দের আর্টিস্ট স্পটলাইট আওয়ারে। সে পর্যন্ত সাথে থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

ফিরে আসলাম ঘড়ির কাঁটা একেবারে বলে দিচ্ছে ঠিক সকাল ১০টা। আর সকাল ১০টা মানে হচ্ছে তোমাদের পছন্দের আর্টিস্ট স্পটলাইট আওয়ার। সো আর্টিস্ট স্পটলাইট আওয়ারে যেহেতু তাজরিন আছি, আজকে আরেকজন নতুন আর্টিস্টকে নিয়ে কথা হবে তোমার সাথে আমার। এক্স্যাক্টলি। অ্যান্ড আজকে যাকে নিয়ে কথা হতে যাচ্ছে সে কে জানো? তাকে তোমরা সবাই চিনো, সবাই আসলে পপ আইকন হিসাবে তাকে চিনে থাকো, এবং তিনি শুধুমাত্র আসলে একটা দুটা কান্ট্রির জন্য কাজ করেছেন এমনটা না, মানে তিনি আসলে কাজ করেছেন একটা কান্ট্রির জন্যই, বাট তিনি আসলে গ্লোবাল আইকন, ঠিক আছে? সবার পছন্দের, কাজ করেছে মাল্টিপল জায়গার জন্য সেটা আমি বলবো না, বলবো যে তিনি কিন্তু কাজ করেছেন মূলত তার দেশেই, বাট পপুলারিটি পেয়েছেন, হ্যাঁ খ্যাতি পেয়েছেন পুরো ওয়ার্ল্ড জুড়ে। সো হি ইজ নান আদার দেন ব্রুনো মার্স, তাকে আমরা সবাই চিনি, তাকে নিয়ে আজকে আমরা অনেক অনেক কথা বলবো, অ্যান্ড তার দুটি দারুণ ট্র্যাকও আমরা শুনে ফেলবো, অ্যান্ড সেটার জন্য তোমাকে টিউন করে থাকতে হবে রেডিও দিন রাত 93.6 এফএম ইয়াস ফ্রিকোয়েন্সিতে 93.6 মেগাহার্টজ। এছাড়াও গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও রেডিও দিনরাতের অ্যাপ নামিয়ে সরাসরি তুমি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinrat.fm যেটা কিনা আমাদের লাইভ স্ট্রিম, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে শুনতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যেটা তোমার পছন্দ হচ্ছে সেটাতেই সাথে থাকো আমার, এবং একই সাথে বলে ফেলো গিয়ে যে আজকে তোমার কার গান বেশি শুনতে ইচ্ছে করছে এবং ব্রুনো মার্সের কোন ট্র্যাকটি তোমার অনেক বেশি প্রিয়, জানিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নম্বরটি 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম, যেখানে ভিজিট করলেই তুমি একটা লেটেস্ট পোস্ট বা রাইজিং সানের, এবং সেই পোস্টে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। রাইট, সো ঝটপট ঝটপট জয়েন করতে থাকো, জয়েন করতে করতে চলো শুনে ফেলি ব্রুনো মার্সের কণ্ঠে ইট উইল রেইন। এনজয় দ্য ট্র্যাক।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন। দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

অলরাইট, ফিরে আসলাম ঘড়ির কাঁটা। একেবারেই বলে দিচ্ছি 10টার ঘন্টার মাঝে মাঝে সময়টা থেকে একটুখানি বেশি সময়। ইয়াস, এই সময়টাতে ফিরে আস রিন তোমাদের সাথে ব্রুনো মার্সকে নিয়ে অনেক কিছু বলার জন্য, বিকজ আজকে কিন্তু তাকে নিয়েই কথা হচ্ছে। তিনি মূলত আসলে বিভিন্ন জনরের গান করেন, বা তাকে মূলত আমরা পপ গানেই বেশি দেখেছি, সেই কারণেই আসলে তাকে পপ আইকন বা পপ স্টার হিসেবে আমরা জেনে থাকি। পপ, ফাঙ্ক, সোল, R&B সব টাইপের গানই কিন্তু তিনি গেয়েছেন। এবং আরেকটা ভালো দিক হচ্ছে, তিনি কিন্তু ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারেন অসংখ্য, যেমন পিয়ানো, গিটার, ভোক ভোকাল তো তিনি আছেই, তিনি তো ভোকালিস্ট হিসেবেই কাজ করেন, কিবোর্ডস, ড্রামস, প্রিকশন সব কিছু, মানে মূলত মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড যার আছে, মানে একদম বেসিক মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড যার আছে, তাকে তোমরা আসলে ব্রুনো মার্স হিসাবে চিনতে পারো। এবং অবভিয়াসলি তিনি হচ্ছেন মানে 90s একজন পপুলার সিঙ্গার, বিকজ তিনি 1990 থেকেই তার কাজগুলো মূলত শুরু করেছেন। যদিও তিনি আসলে মানে বলতে পারো যে তিনি অ্যাকচুয়ালি 1985 জন্মগ্রহণ করেন, আর 5 বছর যখন তার এইজ তখন থেকেই তিনি আসলে গানের সাথে জড়িত, তখন থেকেই তিনি কিন্তু আস্তে আস্তে গানের সাথে, মিউজিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হন। এবং একই সাথে তিনি কিন্তু আসলে রেট্রো মিউজিক বলো, লাইভ পারফরমেন্স বলো, টেনর ভোকাল রেঞ্জের কথা বলো, সব কিছুতেই তিনি কিন্তু আসলে পারদর্শী কাজ করেন, অনেক বেশি কাজ করেন। এবং তিনি কিন্তু একটা প্রশিক্ষণও নেন, ঠিক আছে, মিউজিক্যাল ক্যারিয়ারের জন্য তিনি প্রশিক্ষণও নেন লস অ্যাঞ্জেলেস থেকে। 2003 সালে তিনি লস অ্যাঞ্জেলেসে মুভ করেন বিকজ অফ দিস মিউজিক্যাল ট্রেনিং, বিকজ অফ দিস ট্রেনিং। এবং তার বেশ কিছু চমৎকার গান আছে এবং চমৎকার অ্যালবামও আছে। হ্যাঁ, হুপস অ্যান্ড হুলিং হুলিগানস 2010 সালে রিলিজ হয়েছে, আনঅর্থোডক্স জুক বক্স 2012 রিলিজ হয়েছে, 24K ম্যাজিক 2016 রিলিজ হয়েছে, এই সবগুলো কিন্তু সুপার ডুপার হিট ছিল। এবং যেমনটা বলেছিলাম, তিনি কিন্তু আসলে শুধুমাত্র তার কান্ট্রিতে ফেমাস না, তিনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বিকজ অফ হিজ টপ চার্ট সিঙ্গলস, জাস্ট দ্য ওয়ে ইউ আর, হ্যাঁ এই গানটা এত সুন্দর, হ্যাঁ ওয়েন আই ওয়াজ ইয়র ম্যান, দ্যাটস হোয়াট আই লাইক, এই তার কিন্তু সুপার ডুপার হিট ছিল। অ্যান্ড এই গানগুলির জন্যই তিনি মূলত পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস, বিকজ বিলবোর্ডে বেস্ট পারফর্মিং সং হিসাবে এই ট্র্যাকগুলি ছিল। যাই হোক না কেন, তার ব্যাপারে তো অনেক কিছুই জানলাম, এখন আবারও চলে যাব গানে। যে গানটি শুনবো সেটা হচ্ছে বিলোনিয়ার, অ্যান্ড এই গানটি শুনে কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসি ফিরে ঘন্টারই শেষ প্রান্তে। সে পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

Well, চলে আসলাম 10টা বেজে 52 মিনিটে রাইজিং সানের তৃতীয় ঘন্টা শেষ প্রান্তে। দেখে ফেলতে হয় আমার সাথে কোন কোন বন্ধু জয়েন করেছো। জামাল মিয়া বলছো শুভ সকাল জামাল মিয়া, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখতে পাচ্ছি, একদিন দেখতে পাই একদিন দেখতে পাই না। হ্যাঁ মানে এমন তো কেন, হ্যাঁ একদিন পর পর তুমি কেন আমাদের সাথে জয়েন করো? প্রতিদিন থাকতে পারো না? প্রতিদিন থাকলে তো আমাদের কাছেও ভালো লাগে, তাই না? এছাড়াও সিসওয়াত খান সিয়াম আমাকে লাইক রিয়াক্ট দিয়েছো ফেসবুক পোস্টে, আর জি ফারহান ইসলাম আমার সাথে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং। এখন আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে চলে যাব গানে আর কথা না বাড়িয়ে, আর ফিরে আসব তোমাদের সর্বশেষ ঘন্টায় রাইজিং সানে। সেই পর্যন্ত সাথেই থাকো, শুধু থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: রেডিও দিনরাত ঘড়ির কাঁটা,
1: এখন সময় সকাল 11:00।
2: রেডিও দিনরাত

0: ইয়াস ফিরে আসলাম ঘোরের কাঁটা, যখন বলে দিচ্ছে একেবারেই ঠিক সকাল 11টা, মানে হচ্ছে রাইজিং সানের সর্বশেষ ঘন্টা, সকালের সর্বশেষ ঘন্টা। সো সকালের সর্বশেষ সবাইকে আবারও ওয়েলকাম করছি তাজরিন, বিকজ এই ঘন্টাটা হচ্ছে স্পেশাল। ইয়াস, ঘন্টাটা স্পেশাল কেন? কারণ হচ্ছে এই সময়টাতে আমরা বলে ফেলি আজকের দিন কি ঘটেছে না ঘটেছে, আজকের দিনটা কিভাবে বিশেষ, বিশেষ দিবস কোনটা, এবং পাশাপাশি আজকের দিনে বিশেষ মানুষজন কারা পৃথিবীতে এসেছিলেন, কারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ঐতিহাসিক মানুষজনকে নিয়ে আমরা কথা বলে থাকি। অ্যান্ড সেটার ব্যাপারে তোমাদের নিশ্চয়ই জানার আগ্রহ আছে, আজ 15 অক্টোবর কি কি ঘটেছে না ঘটেছে, ঐতিহাসিক মানুষ কারা কারা পৃথিবীতে এসেছেন। সো সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, বেশি কিছু না, জাস্ট টিউন করতে হবে রেডিও দিন রাত 93.6 FM ইয়াস ফ্রিকোয়েন্সিতে। পাশাপাশি গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকেও তুমি রেডিও দিন রাতের অ্যাপ নামিয়ে সরাসরি আমাকে শুনতে পারো। এছাড়াও www.radiodinraat.fm, যেটা কিনা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও কিন্তু সরাসরি এই মুহূর্তে তুমি আমাকে টিউন করে ফেলতে পারো। সো এই তিনটি প্ল্যাটফর্ম ফর্মের মধ্যে যেটা তোমার ভালো লাগছে সেটাতেই সাথে থাকো, এবং একই সাথে বলে ফেলো গিয়ে যে তোমার দিনটা, আজকের দিনটা বিশেষ কিনা। আজকের দিনটা যদি তোমার জন্য বিশেষ হয়ে থাকে তাহলে ঝটপট করে আমাকে জানিয়ে দাও হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01777077769, 01777077769। পাশাপাশি ভিজিট করো আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM, যেখানে ভিজিট করলেই তুমি একটা পোস্টার দেখতে পাবা রাইজিং সানের, এবং সেই পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে আমিও দেখতে পাবো তুমি কি বলছো না বলছো। রাইট, বলতে থাকো আমাকে, আর বলতে চলো শুনে ফেলি একটি দারুণ সেগমেন্ট মাটির টানে বাংলা গানে, যেখানে আছে দুটি ফোক বাংলা জনরা থেকে গান। প্রথম গানটি হচ্ছে দেদে পাল তুলে দে, এবং দ্বিতীয় গানটি হচ্ছে শ্যাম কালিয়া। সো লেটস এনজয় দিস টু ব্যাক টু ব্যাক ফোক বাংলা জনরা ট্র্যাকস, এবং কিছুক্ষণের মধ্যে চলে আসি তাজরিন, আবারও স্টে টিউনড।
1: কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না, অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার,
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে, লেটস সি।
3: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ রুচি। একটি স্কোয়ার পণ্য।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Alright, welcome back once again. Phire aslam ghorir kathay ekebare 11:16 ebong 11:16 jokhon ashi mane jokhon 11:15 baje erokom ta beje thake tokhoni kintu tomader sathe share kore feli ajker diner bishesh bishesh ghotona boli pasapashi oitihashik manushder kotha barta. So ajker dine jara prithibite eshechilen tader modhe royechen somrat akbar 1542 সালে, মানে ওই সময়টাতে তো আসলে সম্রাটরাই রুল করতো, তাই না? রুল করতো একটা সমাজকে, একটা একটা এরিয়াকে বা একটা কান্ট্রিকে। সো সেই সময় সম্রাট আকবর 1542 সালে জন্মগ্রহণ করেন এবং সেই সাথে সাথে শুনিক ফ্রিডরিখ নিচ্ছে তিনি কিন্তু আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1844 সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম 1931 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন, রাইট? তার কিছু কথা আমাদের সবাইকে সবসময় মোটিভেট করে, তাই না? সো তার কথাগুলি আমাদের লাইফে একেবারে পদে পদে কিন্তু আসলে আমরা সেগুলো ফিল করি, রাইট? এক্স্যাক্টলি, তিনি হয়তো আমাদের মাঝে নেই বাট তার কথার মাধ্যমে তিনি কিন্তু সারা জীবন আমাদের মাঝে আছেন। সো তিনজনকেই জানাতে চাই জন্মদিনের অসংখ্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এবং আজকের দিনে যারা যারা মৃত্যুবরণ করেন তাদের মধ্যে রয়েছে মাতা হারি 1917 সালে এবং পিয়েরে লাভেল 1945 সালে এবং পল অ্যালেন 2018 সালে। এক্স্যাক্টলি, এক একজন এক এক দিকে আসলে খ্যাতি পেয়েছেন এবং তাদের সবাইকে আমরা সবসময়ই স্মরণ করি বিকজ তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের আমাদের ওয়ার্ল্ডটাকে আসলে অনেক কিছু দিয়েছেন, রাইট? সো ইয়াস, তাদেরকেও অবশ্যই অবশ্যই গভীর শ্রদ্ধা। এবং আজকে হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস, ঠিক আছে? আজ 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস বিকজ আমাদের সবারই হাইজিন মেনটেন করে চলা উচিত। আমরা যদি হাইজিন মেনটেন করে না চলি দেখা যায় যে নানান রকমের অসুখ বিসুখের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। সো আমরা নানান রকমের অসুখ বিসুখের সম্মুখীন যেহেতু হচ্ছি সেটা যেন না হই, ভাইরাস বা ব্যাকটেরিয়া সেগুলো যেন আমাদেরকে এফেক্ট না করে, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, রাইট? সো এই ছিল আজকের দিনের বিশেষ বিশেষ মানুষদের কথাবার্তা এবং বিশেষ ঘটনাগুলি। আবারও শুনে যেতে হবে গানে আর ফিরে আসতে হবে ঘরটারি মাঝে মাঝে সময়টাতে। সে পর্যন্ত সাথে থাকো, শুনে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো?
1: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে।
3: বাজার সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনী রেডি মিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
5: রেডিও দিন রাত 101.3।

অলরাইট, ফিরে আসলাম ঠিক 11:30 প্রায় শেষের দিকটাতে। রাইজিং সানের পার্ট শেষ হবে হবে করেও শেষ হচ্ছে না, মানে মর্নিং হাইলাইটস নিয়ে চলে আসছি, বাট কিছুক্ষণের মধ্যে আবারও শেষবারের মতো চলে আসবো। বাট এখন যেখানে আছি প্রেজেন্টে থাকি না, ফিউচার একটু পরেই যাই। সো প্রেজেন্টে যেহেতু আছি, বলে ফেলতে চাই সকাল থেকে কী কী নিয়ে কথা হয়েছে, আবার একটু পাস্টেও যেতে হচ্ছে, দেখেছো? সো প্রথম ঘন্টায় কিন্তু কথা বলেছি সকাল, তুমি সুন্দরভাবে শুরু করতে চাও তাহলে চা কফি দিয়ে সকালটা শুরু করতে পারো, দেখবা যে তোমার মনটাই ভালো হয়ে গিয়েছে, দিনটাই ভালো কাটছে, পাশাপাশি সকালের সময়টায় যা যা তুমি করতে যাচ্ছ সেটাই তোমার পারফেক্টলি হচ্ছে। সেই সাথে সাথে আমরা ট্রাফিক আপডেটটাও শুনে ফেলেছিলাম, বিকজ আজ বৃহস্পতিবার, অনেকেই নিশ্চয়ই হয়তো বা ফাঁকি দিচ্ছ, ক্লাসে বা অফিসে যাচ্ছ না, আবার অনেকেই হয়তো বা ক্লাসে গিয়েছ অথবা অফিসে গিয়েছ, ইতিমধ্যে চলে গিয়েছে। সো বাট সকাল সকাল হয়তো বা যেতে ইচ্ছে করছিল না বৃহস্পতিবার দেখে, বাট হয়তো বা অনেকেই রাস্তায় ছিল। যাই হোক না কেন, তোমাদের সকলের উদ্দেশ্যে ট্রাফিক আপডেটটা শুনে ফেলেছি প্রথম ঘন্টায়, এবং সেকেন্ড আওয়ার রুচি জ্যাম প্রেজেন্স ব্রেকফাস্ট আওয়ারে আজকে কথা হয়েছে স্টিকি রাইস রেসিপি নিয়ে, অ্যান্ড দ্যাটস অ্যান অ্যামেজিং রেসিপি। থার্ড আওয়ার আর্টিস্ট স্পটলাইট আওয়ারে আমরা কথা বলেছি ব্রুনো মার্সকে নিয়ে, এবং তার দুটি অসাধারণ ট্র্যাকও কিন্তু আমরা শুনে ফেলেছি। সেই সাথে সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের দিনটাকে ঘিরে কারা কারা আসলে পৃথিবীতে এসেছিলেন, কারা কারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ঐতিহাসিক মানুষজন, তাদের কথা হয়েছে, এবং একই সাথে আজ কিন্তু বিশ্ব

হাত ধোয়া দিবস, সেটা আমরা কথা বলে ফেলেছি। সো ডেফিনেটলি ওয়ার্ক অন হাইজিন অ্যাকচুয়ালি। আমরা হাইজিন নিয়ে যদি কাজ করি, হাইজিন মেনটেন করে চলি, তাহলে জীবনে আসলে আমাদের একেবারেই কোনো রকমের কোনো অসুস্থতা হওয়ার কথা না অ্যাকচুয়ালি। মানে আমরা যে অসুস্থ হব সেটা আসলে আমাদের হবে না, বিকজ আমরা কিন্তু হাত ধুচ্ছি, আমরা কিন্তু নিজের হাইজিনটা মেনটেন করছি। সো ডেফিনেটলি লুক আউট ফর দ্যাট। অ্যান্ড সেই সাথে সাথে এখন আবার চলে যাব গানে, আর ফিরে আসবো একেবারে শেষ প্রান্তে রাইজিং সানের। সেই পর্যন্ত সাথেই থাকো, শুনতে থাকো রেডিও দিন রাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে?
1: সিচিনপুরা চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনিগুড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

ওয়েল ফিরে আসলাম ঠিক 11টা বেজে 45 মিনিটে, রাইজিং সান এর একেবারে শেষ প্রান্তে। ইয়াস, শেষের ঘন্টা শেষ প্রান্তে, পাশাপাশি সকালেরও শেষ প্রান্তে এবং রাইজিং সান এরও একদম শেষ বারের মতো। চলে আসছি তাজরিন। সো দেখে ফেলতে চাই বন্ধু কারা কারা আমার সাথে যুক্ত ছিলে। MD শাকিল ইসলাম জয়েন করেছো, বলেছো হাই। হ্যালো MD শাকিল ইসলাম, কি অবস্থা তোমার, কেমন আছো তুমি, অনেকদিন পরে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে আমার সাথে আজকে ছিলে গিয়ে হচ্ছে আরজে ফারহান ইসলাম এবং সিসওয়াত খান, সিয়াম, জামাল মিয়া, বারকাত রমদানি এবং সেই পাশাপাশি রোহিত আলম আমার সাথে ছিলে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং উইথ মি, এবং যারা সবসময় জয়েন তাদেরকে আরো বেশি ধন্যবাদ। অ্যান্ড সেই সাথে সাথে এটা বলেই আজকের মতো বিদায় নিয়ে নিব। তাজরিন, হ্যাভ আ ভেরি গুড ডে, অ্যান্ড অ্যান্ড অ্যান্ড স্টে টিউনড উইথ রেডিও দিন রত্ন 93.6 FM 2, লাইট আপ ইয়োর ওয়ার্ল্ড। লাভ ইজ, বাই বাই, টেক কেয়ার।

0: শুনছেন রেডিও দিন রাত 93.6 FM। রেডিও দিন রাত ঘড়ির কাঁটা।
1: এখন সময় দুপুর ১২টা।
0: শুনছেন দিন রাত রেডিও দিন রাত 93.6 FM।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
1: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
4: অবশ্যই হবে।
3: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
4: 2 সেকেন্ড?
3: কি বলো?
4: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
3: রাধুনী রেডি মিক্সে সব হয়,
4: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিন রাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 93.6 FM.

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: হ্যালো,
1: তুমি আসবে না?
0: না,
1: কেন?
0: ওয়াই ইউ মিস মি?
1: অফ কোর্স আই মিস ইউ,
0: আই মিস ইউ টু।

0: একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারে রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিন মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিন মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
3: হ্যাঁ পোলাও।
2: আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
3: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
2: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
4: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
3: রেডিও দিন রাত 93.6 FM।

শুনছেন দিনরাত রেডিও, দিনরাত রেডিও, দিনরাত 93.6 FM.

এখন সময় দুপুর ৩টা। রেডিও ডিগ্রাম 93.6 FM. Soul Song, brought to you by Meadow.

0: Soul Song brought to you by Meryl.
1: শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM 6 FM

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: শোবিজ যোগেশ দিয়ে।

0: 93.6 of it to light up your world.
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভারস্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোন গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM to light up your world.

বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM. To light up your world.

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করে তুলুন।
2: Radio Dinrat, 93.6 FM.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এখন সময় বিকাল ৪টা।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনী রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনী রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনি রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনিগুড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনিগুড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
4: রেডিও দিন রাত 93.6 FM.

Bayer Innovation Jui Multivitamin Coconut Oil. এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।

0: এতক্ষণ শুনলেন ফ্রেশ সংস অফ দ্য উইক 93.6 FM শুনছেন দিন রাত রেডিও দিন রাত রেডিও দিন রাত 93.6 FM 6 FM 6 FM 6 FM ফারিয়া কি খাচ্ছেন
1: বার্গার
0: নিশ্চয়ই প্রতিকামরই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন
1: না অতটা না বাট
0: অতটা না কিন্তু কেন
1: বিকজ ইটস জাস্ট আ বার্গার
0: দেন মেক ইট বেটার
1: মানে এটা কি রুচি হট টমেটো সস ওকে লেটস সি ওয়াও এটা তো দারুন
0: সত্যি দারুন হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনেন দ্বিগুণ স্বাদ রুচি একটি
2: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার

0: মাটির টানে বাংলা গানে ব্রট টু ইউ বাই ম্যাজিক টুথ পাউডার।
1: ফারিয়া কি খাচ্ছেন?
2: বার্গার।
1: নিশ্চয়ই প্রতি কামড়েই অদ্ভুত অসাধারণ এক্সোটিক টেস্ট পাচ্ছেন।
2: না অতটা না, বাট
1: অতটা না কিন্তু কেন?
2: বিকজ ইটস জাস্ট আ বার্গার।
1: দেন মেক ইট বেটার।
2: মানে এটা কি রুচি হট টমেটো সস? ওকে লেটস সি। ওয়াও এটা তো দারুণ,
1: সত্যি দারুণ। হট স্পাইসি আর তাজা টমেটোর সাথে রুচি হট টমেটো সস খাবারে আনে দ্বিগুণ স্বাদ। রুচি একটি স্কোয়ার পণ্য।
3: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। 93.6 FM.

0: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করুন।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুষ্ট করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: রেডিও দিনরাত 93.6 FM, to light up you.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

0: এখন সময় সন্ধ্যা ৬টা।
1: Foodology.

Welcome everyone. Shuncho Radio Din Rat 93.6 FM Sadia Hajir Hoye Gelam Radhuni Presents for the Lodge Niye Shomoy Bolche Ekhon Exactly 6ta Baje Tar Mane Brihospotibar Ei Je Office Chutir Por Pori Shomoy Kore Kintu 6tar Dike for the Lodge Shomoy Hoye Jay And Amra Ajera Kintu Tomader Sathe Golpo Addar Jonno Hajir Hoye Jay Ar Ajke Onek Onek Onek Din Por Tomader Sathe Golpo Addar Jonno Ami RJ Sadia Achi আর এই যে বলছি যে গল্প আড্ডার জন্য এখানে আমি হাজির, তোমাকে যেটা করতে হবে আড্ডায় ঝটপট করে যুক্ত হয়ে যেতে হবে, আর সেটার উপায় খুবই সহজ। চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করো, অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার জন্য যেটা করো, ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ টি ভিজিট করলে পেজ এর একদম লেটেস্ট পোস্ট উইচ ওয়ান ফর দ্য লজি সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও মনের আপডেট। দিন তারিখের আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি আজ বৃহস্পতিবার 15 অক্টোবর 2026, 30 আশ্বিন 1433, আশ্বিন মাসের শেষের দিকে, অক্টোবর মাসের মাঝামাঝি দিকে। সো তোমার এই সময়টা কেমন যাচ্ছে সেটা অবশ্যই জানো। আর এই যে বললাম যে অফিস তো ছুটি হয়ে গিয়েছে, ইয়েস, সো এই অফিস ছুটির পর কোথায় খাওয়া দাওয়ার জন্য ঘুরতে যাওয়া হচ্ছে সেটা অবশ্যই জানো। আর সেই ব্যাপার জানাতে যেটা করছি, চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি আবারও।

ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM। শুনছেন রেডিও দিনরাত।

প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা। গাড়ির হর্ন, লাউডস্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয়, ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়। সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউডস্পিকার সীমিতভাবে ব্যবহার করি, আর শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

सिरियलमा बरु सुन्थ्यो रेडियो दिन र 93.6 FM सरिया छि फुड लाटिनियर विच वान इज प्रेजेन्टेड बाई राधुनी। समय बोल्छे 6:00 একেবারে 6:20 আছি প্রথম ঘন্টা। অ্যান্ড এই সময়টাতে যেটা বললাম যে অফিস শেষ করে কিন্তু এই যে ছুটির অলরেডি শুরু হয়ে গিয়েছে, মানে থাকে না যে যেহেতু উইকডেজ টানা উইকডেজ গিয়েছে, সো এই যে বৃহস্পতিবারে এই সন্ধ্যাবেলাটা এরকম হয় যে অফিস শেষ, আর উইকডেজ শেষ হওয়া আর উইকেন্ড শুরু হয়ে যাওয়া মানেই হচ্ছে এই যে খাবারের প্রতি যে টানটা আমাদের সারা সপ্তাহের যে ক্লান্তি সেটা ভুলে এই যে খাওয়া দাওয়ায় মনোনিবেশ করা, একটু ফান করা, এই জিনিসটা কিন্তু এই বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যায়। সো আজকের এই সন্ধ্যাবেলায় যেটা করতে পারো, চলে যেতে পারো ফুড খেতে। আমার কাছে অলওয়েজই মনে হয় যে এই ওয়েদারটাতে, এই যে বেশি গরম না বেশি ঠান্ডা না, এই যে অক্টোবরের এই ওয়েদারটাতে আমার কাছে মনে হয় যে স্ট্রিট ফুড খাওয়ার জন্য একদম পারফেক্ট সময়। মানে কনকনে শীতে তো অবশ্যই স্ট্রিট ফুড খেতে ভালো লাগে, বাট এই অক্টোবরের এই সময়টা আলাদা একটা ভাইব আছে। মানে হয় না যে তুমি ওই খাবারগুলো খেতে পারো যে খাবারগুলো দেখা যায় যে নর্মাল টাইমে, ধরো গরমের সময় খেলে তোমার একদম ঘাম ঝরে যাবে, সেই খাবারগুলো খাওয়া যায়। লাইক ধরো ফুচকা, ভেলপুরি, ঝাল ঝাল চটপটি, এই যে স্ট্রিট ফুডগুলো এই সময়টাতে, অক্টোবরের এই সময়টাতে কিন্তু আমার মনে হয় যে সন্ধ্যাবেলায় খেতে ভালো লাগে। আবার দেখা যায় যে এগুলো তুমি বাদ দাও, চটপটি ফুচকা ভেলপুরিও তুমি বাদ দাও, তুমি চলে যাও গরম গরম নান আর হচ্ছে কাবাব খেতে। মানে এই সময়টাতে দেখবে যে সন্ধ্যাবেলা অফিস থেকে ব্যাক করার সময় যখন তুমি রিক্সা দিয়ে আসছো অথবা ধরো বাইকে আছো অথবা সিএনজিতে আছো, তখন কি হয় যে যখন তুমি সন্ধ্যাবেলায় বাসার দিকে যাচ্ছ, তখন এই যে হোটেলগুলোতে এই যে গরম গরম শিক কাবাব বানাচ্ছে, নান বানাচ্ছে, তারপরে ধরো এই থাকে না যে গ্রিল বানাচ্ছে, এই যে স্মেল অ্যারোমাটা চলে আসে, মানে এই যে জার্নির মধ্যে এই অ্যারোমাটা পেয়ে যাচ্ছ, সেটার টানে একদমই ওই খাবারগুলো খেতে ইচ্ছে করে, রাইট? সো আমার কাছে মনে হয় যে এই যে বৃহস্পতিবার এই ছুটির পর থেকে খাওয়া দাওয়া স্টার্ট, মানে সেই লেভেলের খাওয়া দাওয়া করতে হবে, সেই লেভেলের হচ্ছে মজা করতে হবে। অ্যান্ড আমি তো একদম অফিসিয়ালি এই বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার আমার ইউজুয়ালি ছুটি থাকে, সো আমি এটাকে চিট ডে বানিয়ে নিছি। মানে বাকি সপ্তাহের বাকি দিন একদম ডায়েটে থাকবো, এই একটা দিন, এই একটা দিন আমি মন মতো খাওয়া দাওয়া করবো, মানে যেটা মন চায় ওইটা। সো যাই হোক, এই যে সন্ধ্যাবেলায় অফিসের পর কোন খাবারটা খাওয়ার ক্রেভিংস হয় তোমার সেটা অবশ্যই জানা। অ্যান্ড সেই ব্যাপার জানাতে জানাতে চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনি, ফিরছি আবারও।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। এরিয়াল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: রেডিও দিনরাত 93.6 FM। ফুডোলজি

ফিরে এলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদি আছি ফুডোলজি নিয়ে, উইচ ওয়ান ইজ প্রেজেন্টেড বাই রাথুনি। সময় বলছে 6:32, অ্যান্ড গল্প আড্ডা হচ্ছিল যে এই যে অফিস থেকে ফেরার সময় এই যে হোটেলগুলোর সামনে থেকে যখন তুমি আসো তখন এই যে গ্রিল কাবাব এগুলোর যে স্মেল চলে আসে তখন কি নিজেকে আটকে রাখা যায় সেটা নিয়ে গল্প আড্ডা হচ্ছিলো। আর ধরো যে তুমি সেই গ্রিল কাবাব এগুলো বাসায় নিয়ে আসা, আসার পর দেখলা যে সেখানে দিতে তো ভুলে গেল, তো কি করবা? চাটনি ছাড়া কি এগুলো খাওয়া যায় বলো? এগুলো কিন্তু চাটনি ছাড়া খাওয়া যায় না। সো তোমাকে একটা চট জলদি চাটনি বানানোর রেসিপি বলে দিচ্ছি। সেক্ষেত্রে তোমার বাসায় ফ্রিজটা খুলবা, ফ্রিজ খুলে দেখবে একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতা আছে কিনা। দেন যেটা করবা সেগুলোকে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কিছু রসুন, একটা কাঁচামরিচ, তারপরে হচ্ছে কিছু বাদাম, এই সব কিছু হচ্ছে একটু রোস্ট করে নিবা। দেন একটা ব্লেন্ডারের গ্রাইন্ডার মেশিন ইউজ করে যেটা করবে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিবে। একটু তেঁতুল যদি বাসায় থাকে সেটা একটু অ্যাড করতে পারো, অথবা তেঁতুলের বদলে কিন্তু তুমি লেবুও অ্যাড করতে পারো। আর সেটাতে একটু মধু দিয়ে দিবা অথবা চিনি দিয়ে দিবা। অ্যান্ড এই সব কিছু নিয়ে সুন্দর করে একটা মিক্সারে মিক্স করে নিবা। সুন্দর করে যখন এটা চাটনির শেপে চলে আসবে, একদম একটা চাটনির শেপ পেয়ে যাবে, তখন যেটা করবা একদম শেষের দিকে হচ্ছে একটু লবণ অ্যাড করে নিবা। বিট লবণ হলে একদম বেস্ট, ট্রাস্ট মি, কাবাবের সাথে এই চাটনিটা কী যে মজা লাগে।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

ঘন্টা শেষের দিকটাতে ফিরে এলাম আবার। শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি রাধুনী প্রেজেন্স ফুডোলজি নিয়ে। সময় বলছে এখন এক্স্যাক্টলি 6:48 আছি প্রথম ঘন্টার শেষের দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে কানেক্টেড আছে অন্তর দত্ত, লিখেছে যে হ্যালো আপু, আপনার কোন খাবারগুলো প্রিয়? ওয়েল, আমার কোন খাবারগুলো প্রিয়, এই একটা খাবারের নাম বলো তো আসলে মুশকিল। মানে আমি এত খাদ্যরসিক একজন মানুষ, আমার একটা খাবারের নাম বলো তো ভীষণ মুশকিল একটা প্রশ্ন করে ফেলেছো। কোন খাবার এক্ষেত্রে আসলে আজকে কেন জানি সারা দিনটাতেই আমার একদম চটপটে খাবার থাকে না, যে চটপটি ফুচকা এইগুলো খেতে ইচ্ছে করছে। আই ডোন্ট নো ওয়াই আমার এগুলোই খেতে ইচ্ছে করছে। সো ইয়া, এখন আপাতত চটপটে খাবার। এনিওয়েজ প্রথম ঘন্টা শেষের দিকে আছি। সো যেটা করছি, বেশি একটা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গানে, কিছু চমৎকার গান শুনিয়ে ফিরছি নতুন ঘন্টা নিয়ে, দ্বিতীয় ঘন্টা নিয়ে। সো স্টে টিউন্ড।

0: নতুন ঘন্টা নিয়ে হাজির হয়ে গেলাম আবারও শুনছো রেডিও দিন রাত 93.6 FM সাদিয়া আছি ফুডোলজি নিয়ে which one is presented by রাধুনি। সময় বলছে 7:01 আছি শেষের ঘন্টায় আছি ফুডোলজি সব থেকে ভার্সেটাইল ঘন্টায় যে ঘন্টায় থাকে ব্যাক টু ব্যাক সেগমেন্ট মানে ব্যাক টু ব্যাক বলবো না সেগমেন্ট থাকে লাইভ অ্যাডটা থেকে দেন আরও একটা সেগমেন্ট থাকে সো বুঝতেই পারছি এই ঘন্টাটা আসলে কতটা মজাদার ঘন্টা মানে এই ঘন্টায় কী নাই বলো সো ঘন্টার শুরুতেই কানেক্টেড হওয়ার নিয়মগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একটিবার চাইলে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারছো 01777077769 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করো অথবা ফেসবুকের থ্রুতে কানেক্টেড হয়ে যাওয়ার সেটার করো ভিজিট করো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 FM এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট উইচ ওয়ান ইজ ফুডোলজি সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও জানিয়ে দাও মনের আপডেট অ্যান্ড আমি তোমাদের জন্য একটা বিশেষ নিউজ জানিয়ে দিচ্ছি তোমরা তো সবাই কম বেশি এক্সাইটেড আছো যে আগামী সপ্তাহে এই শনিবারে আসলে তোমাদের সবথেকে পছন্দের সেলিব্রিটি পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে নতুন গেস্ট কে থাকছে মানে গেস্ট হিসেবে কে থাকছে সেটা নিয়ে তো কম বেশি সবাই এক্সাইটেড তাই না সো এবারে বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে গেস্ট হিসেবে কিন্তু থাকছেন অভিনয় শিল্পী ইন্তেখাব দিনার অ্যান্ড ইন্তেখাব দিনার আমার খুব পছন্দের একজন অভিনেতা আর তার এই এপিসোডটা শোনার জন্য যেটা করতে হবে রেডিও দিন রাত 93.6 FM এ কান পেতে থাকতে হবে রাত 9টার দিকে শনিবার রাত 9টায় কিন্তু শুনতে পারবে আর অনুষ্ঠানটি দেখতে কিন্তু চোখ রাখতে সঙ্গে টেলিভিশনের পর্দে আর পরবর্তীতে যদি ফুল এপিসোডটা এনজয় করতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রেডিও দিন রাত 93.6 FM ভিজিট করতে হবে কেমন এনিওয়েজ যেহেতু ফুডোলজির দ্বিতীয় ঘন্টায় আছি দ্বিতীয় ঘন্টা কিন্তু শুরু হয়েছে সেগমেন্টের থ্রুতে উইচ ওয়ান ইজ সোল সংস ব্রট ইউ বাই মেরিয়াল যেখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট থেকে একটা লাইভ পারফরমেন্স প্লে করে থাকি সো আজকে প্লে করে দিচ্ছি দিনারিবা এই গানটা সহ কিছু কমার্শিয়াল শুনে ফিরছি লাইভ বার্তা নিয়ে সো স্টে টিউন
1: সোল সংস ব্রট ইউ বাই মেরিয়াল

0: Soul Song brought to you by Meryl. ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আমাদের যেসব সাবধানতা মেনে চলতে হবে, ত্বক শুষ্ক এবং পরিষ্কার রাখুন, নিয়মিত আপনার ব্যবহৃত মোজা ও অন্তর্বাস পরিবর্তন এবং পরিষ্কার করুন, যে কোনো পশু পাখি স্পর্শ করার পরে হাত ভালো করে ধুয়ে নিন, ব্যবহৃত কাপড় সূর্যের আলোতে ভালো করে শুকিয়ে নিন, নিয়মিত গোসল করুন, অন্যের ব্যবহৃত গামছা জুতা চিরুনি ব্যবহার করবেন না, বাথরুমে খালি পায়ে প্রবেশ করবেন না, ঢিলে ঢালা অথবা সুতি কাপড় পরিধান করুন, আক্রান্ত স্থানে নখ কিংবা ধারালো কিছু দিয়ে চুলকাবেন না, ত্বকের যে কোনো সংক্রমণে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ঔষধ গ্রহণ করবেন না। জনস্বার্থে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC এবং রেডিও দিনরাত 93.6 FM।
1: প্রতিদিন আমাদের চারপাশে চলতে থাকে হাজার রকমের শব্দের তীব্রতা, গাড়ির হর্ন, লাউড স্পিকার, নির্মাণ কাজের আওয়াজ, আরো কত কি, যা কেবল বিরক্তির কারণই নয় ভয়ঙ্কর ক্ষতিরও কারণ। শব্দদূষণ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে, ঘুমের সমস্যা তৈরি করে, এমনকি হৃদরোগ আর মানসিক চাপও বাড়ায়, সেই সাথে শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও ফেলে নেতিবাচক প্রভাব। তাই আসুন সবাই সচেতন হই, অপ্রয়োজনে হর্ন না বাজাই, লাউড স্পিকার সীমিতভাবে ব্যবহার করি, শব্দ দূষণ রোধে এগিয়ে আসি। আমাদের অঙ্গীকার হোক শান্ত পরিবেশ, সুস্থ জীবন। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল, চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
4: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
5: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
6: রেডিও দিন রাত 93.6 এফএম। ফুডোলজি।
7: তার মানে কিন্তু লাইভের ঘন্টায় আছি আর অলরেডি লাইভে চলে এসেছি। আজকে লাইভ লোড হতে সময় লাগছে, আমি যেটা দেখতে পাচ্ছি। সো আমি এখন আসলে প্রসেসিংয়ে আছি, মানে লাইভ অন এয়ার হতে, মানে লাইভে যেতে যতটুকু সময় লাগে। হোপফুলি এখন সব ঠিকঠাক আছে, অলরেডি লাইভে চলে এসেছি। এখন অফিসিয়ালি বলতে পারি আমি অলরেডি লাইভে চলে এসেছি। সো ওয়ান্স এগেইন আবারও তোমাদের বলছি ওয়েলকাম ব্যাক। শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম, সাদি আছি রাধুনী প্রেজেন্স ফুডোলজি নিয়ে। আর সময় বলছে এখন এক্স্যাক্টলি 7:13, তার মানে লাইভের ঘন্টায় আছি, অলরেডি লাইভে আছি। সো যারা যারা লাইভের অপেক্ষায় ছিলে, যেটা করো ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাওয়া। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ভিজিট করতে হবে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিন রাত 93.6 এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি ভিজিট করলে পেয়ে যাবে একটা লেটেস্ট পোস্ট, উইচ ওয়ান ইজ ফুডোলজির লাইভ আড্ডা। সেই পোস্টটাতে গিয়ে লাইক এবং কমেন্টের মাধ্যমে সরাসরি কানেক্টেড হয়ে যাও, জানিয়ে দাও তোমার মনের আপডেট, জানিয়ে দাও যে তোমার খাবারটা ভালো লাগে। এই যে দুটো খাবারের মেনশন আছে এখানে, পাপড়ি চাট নাকি দই ফুচকা, ইনগ্রিডিয়েন্টস অলমোস্ট অলমোস্ট অলমোস্ট কাছাকাছি সেম। সো আলটিমেটলি এই দুইটা খাবারের মধ্যে ইনগ্রিডিয়েন্টস অনেকটা কাছাকাছি হলেও কিন্তু এই দুটো টেস্ট আলাদা। সো এই দুইটা খাবারের মধ্যে তোমার কোনটা পছন্দের সেটা আমাকে জানাও ফেসবুকের লাইভের থ্রুতে, কমেন্ট সেকশনে জানাতে পারছো, আর জানাতে পারছো আমাকে হোয়াটসঅ্যাপের থ্রুতে 01777077769, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করে ফেলতে পারছো। আর আমি নিজেও যেটা করছি, আমি নিজেও লাইভটা শেয়ার করে দিচ্ছি নিজের প্রোফাইলে, যেন আমার বন্ধুরা এই আড্ডায় যুক্ত থাকতে পারে। আচ্ছা, অলরেডি সাব্বির আছে, লিখেছে হ্যালো কাছের মানুষজন, হাই কি অবস্থা তোমার, কেমন আছো তুমি? এই যে বৃহস্পতিবারে অফিস শেষ হয়ে গেল, এখন কি করা হচ্ছে, কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে, কোন খাবারটা খাওয়া হচ্ছে, সেই সব কিছু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এছাড়া হচ্ছে সাব্বির আমাকে লিখেছে যে আমি কেন ইনস্টাগ্রামের ইনবক্স চেক করি না, কারণ আমি ইনস্টাগ্রাম কেন, আমি ফেসবুক ইনস্টাগ্রাম কোনো জায়গার ইনবক্স চেক করি না, তাই আমি শুধু কমেন্ট বক্স চেক করি। এটা আসলে আমার মনে না থাকলেও নোটিফিকেশন আমাকে মনে করিয়ে দেয়। সো আমি শুধু কমেন্ট বক্স চেক করব। সো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, যেন আমি তোমাদের কমেন্টসগুলো পড়তে পারি, কেমন? আচ্ছা, রাফি লিখেছে আসসালামু আলাইকুম সাদিয়া মনি, কেমন আছো, শুভ সন্ধ্যা, আমি তো তোমাকে আজকে দেখে অবাক হয়ে গিয়েছি। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা তোমাকেও, আমি ভালো আছি। অ্যান্ড আমিও তোমাদের সাথে আজকে আড্ডা মেরে অবাক হয়ে গিয়েছি, মানে লাস্ট কবে যে ফুডোলজিতে আড্ডা দিয়েছি এটা আমার নিজেরও মনে নেই, অনেক অনেক অনেক যুগ আগের কথা, ফুডোলজিতে তোমাদের সাথে আড্ডা হয়েছে আমার। অ্যান্ড ফুডোলজিতে আড্ডা মারতে আমার সবসময় ভালো লাগে, মানে খাবার দাবার নিয়ে গল্প আড্ডা করতে, উফ, এর এই অনুভূতিটা আমি তোমাদের কীরকম করে বুঝাবো, আই ডোন্ট নো দ্যাট, বাট আমি ফুডোলজির আড্ডা অনেক মিস করেছি অ্যান্ড অনেকদিন পর তোমাদের সাথে আড্ডা আছি। আচ্ছা আজকে হ্যাঁ আমি ওর জায়গায় চলে এসেছি, কারণ কারণ কারণ একমাত্র কারণ তোমরা, বিকজ আমি জানি যে ফুডোলজিতে কাউকে না কাউকে তো থাকতে হবে, ফুডোলজির আড্ডা কোনোভাবে মিস হওয়া যাবে না তোমাদের সাথে। সো আমরা আর যারা কিন্তু কেউ না কেউ হাজির থাকি। আচ্ছা এছাড়া হচ্ছে সাব্বির লিখেছো যে আগে যে মিস্টেক হয়ে গিয়েছে ব্রো, আমি জানিও না আমি আগে কখনো চেক করছি, আর নো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্টই করি, তারপরে আর কিছু আপডেটও রাখি না, খুবই আনসোশ্যাল মানুষ, মানে আমি সোশ্যালি আনসোশ্যাল পার্সন, সো নেভার মাইন্ড। এনিওয়েজ এইগুলা বাদ দাও, আগে আগে তোমরা আমাকে এটা বলো যে এই যে পাপড়ি চাট আর দই ফুচকা এই দুইটার মধ্যে তোমাদের কোনটা পছন্দের, আগে আমাকে সেটা বলো, কারণ পাপড়ি চাট অ্যান্ড দই ফুচকা এই দুটার কথা বললে আমার কাছে কি মনে হয় জানো, উইকেন্ডে এই এই চাটপাটা কোনো খাবার তো থাকা লাগবে, আর এই খাবারগুলোর কথা বললে আমার কাছে মনে হয় যে এই দুইটা খাবার পাপড়ি চাট অ্যান্ড দই ফুচকা অনেকটা কাছাকাছি টেস্ট দেয়, ইভেন ইনগ্রিড অনেকটা কাছাকাছি, লাইক দুটাতেই দই থাকে, দুটাতেই চাটনি থাকে, তেঁতুলের চাটনি থাকে, দুটাতেই মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় পুদিনার চাটনিও থাকে, পাপড়ি থাকে একটাতে, পাপড় থাকে, আর আরেকটাতে হচ্ছে ফুচকা থাকে, ফুচকার ভিতর ডাবলি থাকে, আর দুটোর উপরেই আবার টপিংসে হচ্ছে চানাচুরও থাকে। সো আলটিমেটলি এই দুটোর ইনগ্রিডিয়েন্টস যদি বলি অনেকটা কাছাকাছি, বাট কাছাকাছি হয়েও কাছাকাছি না, মানে একদম সেম না, সো দুটোর টেস্ট কিন্তু ডিফারেন্ট। তো এই দুটোর মধ্যে তোমার কোনটা পছন্দের? অল রাইট, কে আছে? লামিয়া জান্নাত ওহি আমাকে লিখেছে যে ওকে কোথায়, দই ফুচকা, দই ফুচকা ওর পছন্দের, তাই নাকি? হাই ফাইভ। মানে অ্যাকচুয়ালি আমার টাইম টু টাইম এটা চেঞ্জ হতে থাকে, মানে ধরো আমি যখন পাপড়ি চাট খাচ্ছি আমি বলছি পাপড়ি চাট কি মজা রে, আর যখন আমি দই ফুচকা খাচ্ছি তখন আমার মনে হচ্ছে দই ফুচকার দিকে তো মজার কোনো জিনিস হতেই পারে না, মানে দই ফুচকা পাপড়ি চাট এই দুটো আমি যখন যেটা খাচ্ছি তখন আমার সেটাই ভালো লাগছে। সো আসলে একটা একটা পিক আমার ক্ষেত্রে তো অনেক টাফ। আচ্ছা যাই হোক, ওকে কে আছে, রাফি বলেছে আজকে, ও আচ্ছা ওইটা তো পড়লাম কিন্তু শেয়ার করে দিয়েছি তুমি বলার আগে, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি তুমি বলার আগে। ওকে যারা এখনও শেয়ার করো নাই লাইভটা অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দাও নিজেদের প্রোফাইলে। আচ্ছা ওহি লিখেছে যে বলো তো আমি কে, নাকি আমার নাম আবার ভুলে গেছো, আবার নিজে বলে দিছে, ও হচ্ছে আয়েশা, কিছুক্ষণ পর নিজেই বলে দিয়েছে ও আয়েশা। সো আসলে এখন এটা তুমি আমার মুখ থেকে বের করতে পারবে না আমি ভুলছি কি না, এখন তুমি গেস করো আমি ভুললাম কি না। আচ্ছা এছাড়া বলেছো ইউ লুক হোয়াইট পরিচুটে, তাই নাকি? তাই নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজ আমিও হোয়াইট, বাপ রে বাপ আজকে সবাই হোয়াইট, হোয়াইট ওয়াশ। আচ্ছা এছাড়া হচ্ছে গরুর মাংসর সাদা ভাত, পাপড়ি চাট, দই ফুচকা, তারপরে হঠাৎ করে চলে আসলো গরুর মাংস সাদা ভাত। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ফুডোলজি শোর এই একটা মজার ব্যাপার আছে, মানে ধরো কথা বলা শুরু করলাম একটা খাবার নিয়ে, আউট অফ নোওয়্যার অন্য মানুষের অন্য কোনো পছন্দের খাবার চলে আসে, অ্যান্ড আউট অফ নোওয়্যার আমিও তার সাথে সাথে দৌড়ায় দৌড়ায় চলে যাই। মানে ধরো এখন আমি কথা বলছিলাম পাপড়ি চাট আর দই ফুচকা নিয়ে, এখন যেই আমি কমেন্টটা দেখলাম গরুর মাংস আর সাদা ভাত, আমি এটা বাদে কিছু চিন্তা করতে পারতেছি না। মানে জাস্ট চিন্তা করো একটা মাটির পাত্রে গরম গরম ধোয়া ওঠা ভাত, সেটার সাথে গরুর মাংস ভুনা, উফ, একসাথে মাখিয়ে মাখিয়ে একটু লেবু নিয়ে সেই লোকমাটা মুখে দিচ্ছ, উফ কি মনে করাইলে এটা। আচ্ছা ভালো কথা, এই দই ফুচকার থেকে আমার মনে পড়লো এই যে গরুর মাংস সাদা ভাতের সাথে কিন্তু এই টক দই খেতে ভালো লাগে, আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা, একটা মজার রেসিপি বলি, তুমি জাস্ট যেটা করবা, দাহি তারকা কখনো খেয়েছো কিনা আমি জানি না, দাহি তারকা বানানো খুবই খুবই খুবই সহজ, জাস্ট একটা ফ্রাই প্যান নিবা, ওটাতে ঘি দিয়ে দিবা, একটু জিরা দিবা, একটু যা যা মশলা আছে বাসায় সেগুলো দিয়ে দিবা, লাইক লাল মরিচের গুঁড়া, একটু হলুদ মরিচের গুঁড়া, দেন হচ্ছে হলুদের গুঁড়া, তারপর সাথে হচ্ছে দেখা যায় একটু লবণ দিবা, দেন এটাকে একদম থাকে না যে ঘিটা একদম টকবক টকবক যখন করবে সব কিছু মিক্স মিক্স করার পর, এটাতে হাংকার মানে পানি ঝরানো যে দই আছে, টক দই আছে, সেটা অ্যাড করে দিবা। ট্রাস্ট মি, এত মজা লাগে, এত মজা লাগে। আর এটাতে তুমি চাইলে হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিতে পারো, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারো, টক মচ। এই যে এই দাহি তারকা দিয়ে, এই দাহি তারকা দিয়ে কিন্তু তুমি হচ্ছে এই গরম গরম ভাতের সাথে গরুর মাংস খেতে পারো, ট্রাস্ট মি, অনেক মজা লাগে। আমি তোমাকে বলে বুঝাতে পারবো না কত মজা লাগে, তোমার যেটা করতে হবে এটা বানিয়ে ফেলতে হবে, তুমি খেলে বুঝবো কত মজা লাগে। যাই হোক, কমেন্ট সেকশনে যাই। অলরাইট, কে আছে সাথে? সাব্বির বলেছো যে অনেক কিছু ভুলে যাচ্ছে ইদানিং। হ্যাঁ, অনেক কিছু ভুলে যাচ্ছি। আমার এখন লাইফে একটা খুব দুর্দান্ত ডিসিশন নিয়েছি, বুঝছো? ডিসিশনটা কি কি করি লাইফে, যেটাই আমার লাইফে খুবই নিডেড কিছু না, আমি ভুলে যাই। ব্রেন একটা ভাই, এত লোড নেই না। আমি সুন্দর মতো যেটার আমার কোনো এই মুহূর্তে প্রয়োজনীয়তা নাই, ভবিষ্যতে প্রয়োজনীয়তা থাকবে, ভালো কথা, ভবিষ্যতে আবার অ্যাড করে নেব, যেটা এখন দরকার নেই ভুলে যাই। ট্রাস্ট মি, কে কী বললো, কে কী করলো, কোন জায়গায় কী হলো না হলো, যত দ্রুত সব কিছু ভুলবা, নিজের উপর ফোকাস দিবা, ট্রাস্ট মি, লাইফ জিঙ্গালালা। সো ইয়া, আমি আসলে এটা উল্টারও প্র্যাকটিস করছি যে আমি যেন আননেসেসারি থিংস ভুলে থাকতে পারি, যেগুলো আমার প্রয়োজন শুধুমাত্র ওগুলো মনে রাখতে পারি। ধরো এখন যদি আমি বলি যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কিছু মনে রাখার, যদি হয় সেক্ষেত্রে মজার মজার রেসিপি মনে রাখা, যেন সেটা আমি পরবর্তী মিলে বানাতে পারি। মানে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে যারা রান্না করতে পছন্দ করে, খাওয়া দাওয়া করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে হয় যে যখন কিচেনে যাবে, কিছু একটা বানাবে, কী বানাবে লাইফের সবচেয়ে বড় ডিস মনে হয় তখন নিচ্ছ। সো রেসিপি মনে থাকে না, কী থেকে কী করবো কিছু মাথায় আসে না। সো আমি অলওয়েজ এই জিনিসগুলো মাথায় রাখা ট্রাই করো, অন্য জিনিস মাথায় রেখে কি করব বলো, তুমি বলো আমাকে এটা কি করব। আচ্ছা, এছাড়া কে আছে? রাফি লিখেছে, রাফি কই গেলা? সাদিয়া মনি, তুমি কি রাজ কচুরি খেয়েছো? আমি ওইটা না খাই না, ওইটার কথা আমি অনেক শুনেছি, অ্যান্ড আমি ইনস্টাগ্রামের রিলসও দেখেছি, অ্যান্ড কয়েকটা রিলস আমি সেভও করে রেখেছি যে ওকে এভাবে বানায়, বাট আমি ওটা খাইনি, ট্রাই করা লাগবে। আচ্ছা, এছাড়া হচ্ছে রাফি বলেছে, তুমি কিন্তু আমাকে লোভ লাগিয়ে দিচ্ছ। ভাই, আমি একা একা কেন সাফার করবো, আমি তোমাদের সবাইকে নিয়ে সাফার করবো। এই যে ফুডোলজি শোতে, এই কারণে আমি ফুডোলজি করতে চাই না, জানো, তোমাদের সাথে ফুডোলজিতে আমি যখনই বসি গল্প আড্ডায়, এতগুলো জিনিস আমার মাথায় আসতে থাকে যে এই খাবারটা, ওই খাবারটা, এটা রান্না করা লাগবে, ওটা রান্না করা, এত কিছু একসাথে আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। আই এম লাইক, না ভাই, ফুডোলজি আমার দ্বারা হচ্ছে না, আমি আসলে ফুডোলজি করতে থাকি, আমার আর ডায়েট করা হবে না, আমার মানে থাকে না যে ডায়েটের 14টা বেঁচে যাবে। আচ্ছা, ফয়সাল আহমেদ লিখেছে, আহারে হাসি প্রিয়সী, সাদাতেও সুন্দর লাগে। ওকে, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো ফয়সাল তুমি, সেটা আমাকে অবশ্যই জানো। ওকে, চয়ন সাব্বির লিখেছে যে ফুলকপি আপি কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আর বলেছো যে রেগুলার ভেলপুরি অ্যান্ড ফুচকা খাই, সন্ধ্যায় ভেলপুরি, দুপুরে লাঞ্চে ফুচকা খাই। আমি নাকি রেগুলার ভেলপুরি আর ফুচকা খাই, সন্ধ্যায় ভেলপুরি, দুপুরে ফুচকা, বাপরে, এরকম যদি সৌভাগ্য আমার হতোই, তাহলে কি আর তোমাদের সাথে এখানে বসে আমি আফসোস করতাম, ওইটা খেতে ইচ্ছে করে, এটা খেতে ইচ্ছে করে, বলো। আচ্ছা, এছাড়া বলেছে আপনি রেসিপি পাস্তা মেক করে কি, এই জন্যই আপু আপনি আচ্ছা রেসিপি পাস্তা মেক করে ফেলেন। আচ্ছা, পাস্তা আমার অনেক ফেভারিট একটা ডিশ, তো পাস্তা নিয়ে অনেক এক্সপেরিমেন্টও করা হয়, কোন রেসিপি ফলো করতে বলতেছো তা জানি না আমি। সুমন লিখেছে যে আমার এই দুইটা নাম শুনলেই জ্বর আসে, আয় হাই, কি বলো, মানে কেউ পাপড়ি চাট আর দই ফুচকা পছন্দ করে না, আয় হাই, মানে আমি এরকম দেখেছি যে হাইজিন পারপাসে কেউ বাহির থেকে এটা খায় না, মানে আমার আমার ইভেন খুব ক্লোজ একজন মানুষ আছে আমার বাসায়, আমার পরিবারে এরকম একজন মানুষ আছে যে দই ফুচকা, পাপড়ি চাট অথবা ভেলপুরি, চটপটি, এগুলো কোনো কিছু, নর্মাল ফুচকা কোনো কিছু বাহির থেকে খাবে না। কিন্তু এই মানুষটা, এই মানুষটা এই খাবারগুলো এত পছন্দ করে, বাসায় বানিয়ে দিলে একদম চেটে পুটে খাবে, একদম থাকে না যে কি বলে একদম প্লেট খালি করে দিবে এরকম একটা অবস্থা, আঙ্গুল একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। সো আলটিমেটলি এরকম হতে পারে যে তুমি স্ট্রিট ফুড হাইজিন পারপাসে স্ট্রিট ফুড অ্যাভয়েড করো, বাট নর্মালি এই দুটার নাম শুনলে জ্বর আসে, এটা আমি প্রথম শুনলাম। মানে যারা পছন্দ করে স্ট্রিট ফুডও পছন্দ করে না, তারা বাসায় বানায় দিলে আমি শুনছি পছন্দ করে। সাব্বির লিখেছে যে আপনি কি অরস বিরিয়ানি খাইছেন, আমার অফিসের সামনে সেল করে 100 টাকা প্লেট। ভাই তোমার অফিসের সামনে সেল করলে আমি কেমনে খাবো বলো তো, তুমি একদিন নিয়ে আসো, হ্যাঁ তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার ফেভারিট ফুড কোনটা, মানে এই যে এই দুটোর মধ্যে, মানে ধরো দই ফুচকার পাপড়ি চাটের মধ্যে, ওকে একটা বলা আসলেই টাফ, বাট অনেস্টলি স্পিকিং খুব রিসেন্টের মধ্যে আমি পাপড়ি চাট অনেক আগের থেকেই যে অনেক পছন্দ করি এরকম কিন্তু না, আমি রিসেন্টের মধ্যে পাপড়ি চাটের ফ্যান হয়ে গিয়েছি, আমার খুবই ভালো লাগে। আর দই ফুচকা আমার স্পেসিফিকভাবে কিছু জায়গায় ভালো লাগে, অ্যান্ড অনেস্টলি স্পিকিং দই ফুচকা সবচেয়ে ভালো লাগে আমার বাসায় বানালে। সেক্ষেত্রে আমরা যেটা করি, যেটা বললাম যে আমার বাসায় এরকম একজন মানুষ আছে যে স্ট্রিট ফুড খায় না, সেটার কারণে আমাদের বাসায় প্রায় দেখা যায় যে এরকম স্ট্রিট ফুড বানানো হয় সিন্স বাহিরে খাওয়া হচ্ছে না। আমি আবার বাহিরে খাই ভাই, আমার আমার এগুলো মজা লাগে, মানে বাসারটা টেস্ট একরকম, বাহিরের ধুলা মাখা স্ট্রিট ফুডের তো টেস্ট অন্য লেভেলের, ওগুলো ভালো লাগে, একটু ধুলা মাখা একটু আনহাইজেনিক খাবার খেতে মাঝে মাঝে ভালো লাগে, বুঝছো। সো যেটা বললাম যে আমরা যেটা করি, আমরা ফুচকা দেখা যায় যে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় না, যে জাস্ট কড়াইতে দিবা তেলে দিবা ফুলে উঠবে ফুচকা হয়ে যাবে, এরকম আমরা রেডিমেড ফুচকা কিনে নিই, জাস্ট কড়াইতে নিয়ে ভাজি এরকম। দেন হচ্ছে দই ইদার আমরা বাসায় বানিয়ে অথবা দেখা যায় যে যখন যেটা থাকে বা অথবা বাহির থেকে কিনে নিই। তো আমরা যেটা করি, ডাবলি সিদ্ধ করে সেটাতে চটপটি মশলা, চাট মশলা সুন্দর করে দিয়ে ডাবলিটা সিদ্ধ করি, আলু সিদ্ধ করি, দেন আমরা বাসায় একটা তেঁতুলের টক বানাই, মানে সেটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমি অথবা আমরা দুজন মিলেই বানাই। তো যেটা করি, আমরা বাহিরে যেরকম হচ্ছে নর্মালি টকটা দিয়ে দেয়, মানে নর্মাল তাপমাত্রার টকটা দেয়, আমরা কি করি আমরা টকটা আগে বানাই, দেন হচ্ছে সেটা তেঁতুল, একটু পুদিনা, দেন হচ্ছে আমার বন্ধু হেনা পাতা খায় না সো ওইটা অ্যাড করা যায় না, বাট একটু পুদিনা অ্যাড করি, দেন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, একটু চটপটি মশলা, একটু বিট লবণ, একটু চিনি, একটু না একটু বেশি করে চিনি লবণ, সব কিছু দিয়ে টকটা অনেক সুন্দর করে বানাই, দেন সেটা আমরা ফ্রিজে রাখে রেখে দিই কিছুক্ষণের জন্য, মানে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা সেই মিক্সচারটা দিয়ে, সেই টকটা দিয়ে, চিন্তা করো জাস্ট ঠান্ডা ঠান্ডা সেই টক, দই, দেন হচ্ছে একটু ডাবলি, তারপরে হচ্ছে একটু চানাচুর উপরে দিয়ে দেন ফুচকা খেয়ে ফেলি। সো দই ফুচকা আমার কাছে খুবই মজা লাগে, আর আমার কাছে মনে হয় যে টকটা যদি বানিয়ে রাখা যায়, আমরা যেটা করি একসাথেই টকটা বেশ কিছুদিনের জন্য বানিয়ে রাখি, আর ফ্রিজে রাখলে ডেফিনেটলি ওটা নষ্ট হয় না। বাট প্রো টিপ হচ্ছে এটা যে তুমি যখন ফুচকার টকটা বানানোর চিন্তাভাবনা করবা, অবশ্যই যেটা করবে তেঁতুল কিনে, তেঁতুলটা হচ্ছে সুন্দর মতো প্রসেস করে, তেঁতুলের বীজে ফেলে দিয়ে প্রসেস করে একটা বক্সে, একটা কন্টেইনারে হচ্ছে তুমি ডিপ ফ্রিজে রেফ্রিজারেট করে রাখবা। যখন তুমি হচ্ছে দই ফুচকা বানাবা অথবা নর্মাল ফুচকা বানাবা এই চিন্তাভাবনা আছে, সেক্ষেত্রে যেটা করবা জাস্ট ডিপ ফ্রিজ থেকে একটু তেঁতুল বের করে চুলায় বসায় দিবা, দেন মশলাপাতি দিয়ে বানায় রেখে দিতে পারবা। সো আমরা অলওয়েজ এটা করি যে আমরা টক রেডি রাখি, আর আমরা ডাবলির ব্যাপারটাও কি করি, আমরা হচ্ছে ডাবলি জাস্ট ভাপ দিয়ে, কোনো লবণ টবণ দিই না, ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। সো যখন মন চায় যে উফ দই ফুচকা খেতে মন চাচ্ছে কি করা যায়, জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু ভাপ দিয়ে নিই, একটু গরম করে নিই, দেন খেয়ে ফেলি। ট্রাস্ট মি, ইজি ইজি টিপস দিচ্ছি, নোট ডাউন করে রাখো, লাইফে অনেক কাজে দিবে। আচ্ছা, এছাড়া কে আছে একটু কমেন্ট সেকশনে চলে যাই, বহুত রেসিপি দিয়ে দিস তোমাদের। আচ্ছা, সাথে আছে রাফি লিখেছে, সাদিয়া মনি ইউ আর হোয়াইট ফেরি, ওয়াও তাই নাকি, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া হচ্ছে রাফি বলেছে দই ফুচকা এবং পাকড়ি চাট অনেক মজা, সেম রাজকচুরিও অনেক মজা। আই নো দ্যাট রাজকচুরির আসলে আমি যতগুলো ব্লগ দেখেছি উফ দেখি এত ডিলিশিয়াস লাগে, এত ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক এগুলোর ইনগ্রিডিয়েন্টস অনেকটা কাছাকাছিই থাকে, রাইট? তো আমার আসলে রাজকচুরি এখনও খাওয়া হয়নি, ইভেন আসে বানানো হয়নি, আর কোথায় ভালো পাওয়া যায় এরকম আমার এখনও, আমি ওরকম ভালো জায়গা পাইনি যে এই জায়গার রাজকচুরি খেলে একদম ফিদা হয়ে যাবে, একদম পাগল হয়ে যাবে। সো এরকম আমি এখনও রেকমেন্ডেশন পাইনি, তোমরা জেনে থাকলে আমাকে বলো, আমি কমেন্টটা একটু নোট ডাউন করে রাখবো, দেন চলে যাবো, শোটা শেষ করে চলে যাবো রাজকচুরি খেতে। আচ্ছা, সুমন লিখেছে যে তুমি কি আমাকে অপমান করলা নাকি কি প্রশংসা করলাম, বুঝলাম না। দেখো, আমি অপমানও করিনি, প্রশংসাও করিনি। জিনিসটা হচ্ছে এটা আমাদের ফুড চয়েস, ফুড হ্যাবিট আসলে এটা একান্তই পার্সোনাল ব্যাপার। ধরো আমার কাছে কথার কথা বললাম এই যে দই ফুচকা এগুলো খুবই ভালো লাগে, আবার দেখা যায় যে ধরো কথার কথা বললাম আমি অন্যান্য ভেজিস দই ফুচকা টুচকা সব বাদ দাও, ধরো আমার বেগুন তরকারি অথবা ভিন্ডি তরকারি এগুলো আমার খুব মজা লাগে, আমি এগুলো খাই, আমি সবজি খাই না এরকম না, সবজি আমার পছন্দ, বাট আমার করলা এতটা পছন্দ না। একই সাথে মানে আমি যদি চিন্তা করি আমার যারা কলিগ, আমার যারা বড়ো ভাই ব্রাদার আছে এখানে, তারা দেখে যে লাঞ্চে মজা করে করলা খাচ্ছে, ইনফ্যাক্ট তাদের যখন আমি করলা খেতে দেখি এত মজা করে খায়, এত মজা করে খায় তারা মাশাল্লাহ। সো তাদের যখন দেখে আমার কাছে মনে হয় আমারও মজা লাগবে, একটু টেস্ট করে দেখি, ট্রাস্ট মি আমার মজা লাগে না। সো খাবারের ব্যাপারটা না আসলে প্রশংসা করা অথবা অপমান করার কিছু নেই, এক একজনের রুচি এক এক রকম, টেস্ট বাটটা এক এক রকম, কারো কাছে কোনো খাবার ভালো লাগছে, কারো কাছে কোনো খাবার ভালো লাগছে না, এটা আসলে কাউকে ছোট বড় করে দেখার মতোই কিছু না, কেমন? আচ্ছা, এছাড়া হচ্ছে নয়ন হাসান আছে, বলেছে যে অনেক দিন পর জয়েন করলাম, আপ কেমন আছো তুমি? অনেক ভালো আছি, বাট তুমি আমাকে বলো অনেক দিন পর জ্ঞান, কোথায় ছিলে এতদিন? সাবির লিখেছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু টাইমিংয়ের সাথে ম্যাচ করে নিয়ে আসবো, অবশ্য বিরিয়ানি আনলে দুপুরে আনবো আপনার জন্য। আরে আরে আরে, এত কষ্ট করে আনা লাগবে না, এক কাজ করো ওই কোথায় পাওয়া যায় ওইটার ডিটেলসে আমাকে লিখে দাও, আমি ওই জায়গায় চলে যাবো নে। আচ্ছা, এছাড়া হচ্ছে কি আছে, ও মা কত বড় কমেন্ট, সালাম দিয়ে বলি ভাইয়া আপনি রেডিওতে, আচ্ছা হাসি দিয়ে বলে, ওকে ওকে। আচ্ছা, ওর আজকে শো আছে, ওর আজকে আজকে রাতেও শো আছে, ওটা শুনতে পারো, কিন্তু চিল মামাদের কিন্তু ও চিল করতে চলে আসবে, সো ওটাও ডেফিনেটলি শুনো। আচ্ছা, এছাড়া হচ্ছে একটা মানুষ এত ট্যালেন্ট কিভাবে, কার কথা বললা জানি না, আমিও জানি না যার কথাই বলেছো, আমি এক

থাকবে কান্ট্রি নাম্বার থেকে। সো প্রথমে যে দুটো গান এশিয়ান ফোক জনরা থেকে প্লে করে দিচ্ছি সেই দুটো গান হচ্ছে সজন দাসনা অ্যান্ড অম্বর সারিয়া। এরপরে যেটা করছি সরাসরি হচ্ছে কান্ট্রি নাম্বারে চলে যাচ্ছি, সেখানে প্রথমে প্লে করে দিচ্ছি কিংডম এই গানটা, এরপরে সব শেষে ব্লেক শেলটনের আমার খুব পছন্দের একটা গান থাকছে। এনিওয়েজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যাবার বেলায় গান শুনতে শুনতে যাচ্ছি। আর আগামীকালকে বাই দ্য ওয়ে আগামীকালকে আমি ব্যাক টু ব্যাক থাকবো, সকাল সকাল চলে আসবো অ্যান্ড তোমাদের সাথে দুপুরের দিকেও গল্প আড্ডা হচ্ছে, মানে আমি রাইজিং সানে আসছি অ্যান্ড এরপরে আমি আড্ডাবাজেও থাকছি। সো আগামীকালকে কিন্তু পুরো অর্ধেক সময়টুকু তোমাদের আমার সাথে গল্প আড্ডা হবে, ছুটির দিনটা একসাথে স্পেন্ড করব নিশ্চয়ই, এটা ভুলবা না। সো সকাল সকাল রেডি থাকবো তোমরা সবাই আড্ডার জন্য, আর যে সাদিয়া কিন্তু হাজির হয়ে যাবো ঠিক ঠিক 8টার দিকে। সো ইয়েস, বাকি আড্ডা সেখানেই, টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লিসনিং টু রেডিও দিন রাত 93.6 FM, লাইট অফ ইউর ওয়ার্ল্ড।

0: একঘেয়ে মুহূর্তগুলো জমিয়ে তোলো ভিন্ন স্বাদে। বারবিকিউ ফ্লেভারের রুচি চানাচুর, নতুন যুগ নতুন স্বাদ।
1: Welcome to the world of folk music. Ruchi Barbecue Chanchu presents Country Counters.

0: এখন সময় রাত 8টা।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল প্রতিদিন।

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতে শিরোনাম, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 7টি ডায়ালিসিস মেশিন স্থাপন করবে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানে পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ। এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আজ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সভার পক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে দায়িত্বের বাইরে গিয়ে কিছুটা বেশি কাজ করতে হবে, নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। সভায় আগামী 6 মাসের মধ্যে দেশের মাদার ট্রিজ চিহ্নিত করে সেগুলো সংগ্রহ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনায়ন বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্য পাওয়ার মতো জায়গা বাড়াতে হবে, পাশাপাশি ছাদ বাগান, স্কুল বাগান সহ বিভিন্ন ভবনের আশপাশে খোলা জায়গায় বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে, এটি দেশের জন্য লজ্জা। এই পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের মানুষ পাবেন। সভায় অন্যান্যের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবন পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এসব কথা জানান। তিনি জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালা সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তারেক রহমান। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কৃষিকে

0: সেখানে সেতুর ওপর গুরুত্ব আরোপ করেন। কৃষি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি ও ফসলের গুণগত মান নষ্ট করছে। এক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রথম দিনে দেবীর বোধনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। বাঙালি পঞ্জিকা অনুসারে শনি ও রবিবার এই দুদিন মহাসপ্তমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবছর সরকার নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে 3 দিন ছুটি ঘোষণা করেছে। শনিবার যুক্ত হয়ে বর্ধিত ছুটির ফলে 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 5 দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপগুলো নান্দনিক রূপে সাজাতে ব্যস্ত আয়োজকরা। প্রতিমা শিল্পীরা প্রতিমার গায়ে তুলে দিচ্ছেন শেষ মুহূর্তের তুলির অংশ। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1,025টি 1,500 বৃদ্ধি পেয়ে 33,851টিতে দাঁড়িয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে আজ রাজধানীতে বাংলাদেশ আনসার ইউনিটি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে পূজা মণ্ডপে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 2,12,000 আনসার ইউনিটি সদস্য। তিনি বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ও বড় মন্ডপগুলো চিহ্নিত করে সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকি বলেছেন, শারদীয় দুর্গাপূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত হয়েছে। তিনি আজ রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন। মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি শারদীয় সুরক্ষা অ্যাপ এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দুর্গাপূজার আগমনী বার্তায় উৎসবের রঙে সেজেছে পুরান ঢাকার সাংহারি বাজার। প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে শাঁখা পরা শাড়ি আর পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের সামগ্রী বেছে নেওয়ার পাশাপাশি বাজেটের হিসাবও মিলিয়ে দিচ্ছেন অনেকে। ঐতিহ্যবাহী এই বাজারে পূজার কেনাকাটা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবের কেনাকাটায় পুরান ঢাকার শাঁখারি বাজারে রয়েছে ঐতিহ্যবাহী পরিস্থিতি। পূজার প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা সবই মিলছে এখানকার দোকানগুলিতে। কেউ কিনছেন শাঁখা পলা, কেউ খুঁজছেন পছন্দের অলঙ্কার, আবার প্রতিমার জন্য শাড়ি, মুকুট, পুঁতির মালা আর নানা সাজসজ্জার উপকরণ কিনতে আসছেন ক্রেতারা।
2: এটা একটা আমাদের ঐতিহ্য, মানে আমরা যতই বৃষ্টি থাকলেও হোক আমরা শপিং করবোই, এটা আমাদের একটা মজা। এখনো মেয়ের জন্য বাকি আছে, ছেলের জন্য বাকি আছে, এখন পূজার শাখা কিনতে আসলাম। শুধু পূজার জন্য আমি কিছু কিনছি আর কিনতে আসছি।
3: পছন্দ হইলে দামটা একটু বেশি,
1: প্রতিমার মুকুটের সেট পাওয়া যাচ্ছে কয়েকশো টাকা থেকে কয়েক হাজার টাকায়। শাড়ি ও অলঙ্কারের ক্ষেত্রেও রয়েছে পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ।
4: সবার শাখা থাকলেও আমাদের হিন্দু মা বোনেরা একজোড়া নতুন শাখা পরবে। এই দুর্গা পুজোটার মধ্যেই সবাই শাখা পরে, বিক্রিটা বেশি হয়।
5: বেশিরভাগই আপনার ইয়াররিংটা বেশি চলে আর ইয়াররিংটা এগুলো একটু বেশি।
1: শুধু কেনা বেচা নয়, শাঁখারি বাজারের প্রতিটি দোকানে সাজানো পসরা আর ক্রেতাদের আদা গোড়া জানান দিচ্ছে উৎসবের আগমনী বার্তা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজোর সামগ্রী কেনা বেচার সঙ্গে জড়িয়ে থাকা এই বাজার হয়ে উঠেছে ঐতিহ্য উৎসবের এক পরিচিত ঠিকানা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসে জয়পুরে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।

0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রস্তুতে এ কথা বলেন।
1: আমরা সোফার আমাদের দুটো রিয়েক্টর আছে, আপনারা জানেন বারোশো বারোশো রিয়েক্টর আছে। এক থেকে ইনশাল্লাহ আমরা বাই নভেম্বর মধ্যে অ্যারাউন্ড 300 মেগাওয়াটস ইলেকট্রিসিটি দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে। তারপর এক নম্বর রিয়েক্টরটা শেষ করে আমরা তো আগামী বছরের জুনের দিকে রিয়েক্টর নম্বর 2 যেটা ওটাকে আমরা ফুয়েলিং দেওয়ার চেষ্টা করবো।
0: মাহবুবানা বলেন, ডাক বিভাগকে আধুনিক জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, ডাক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং ব্যবস্থাপনা স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে 7টি ডায়ালিসিস মেশিন স্থাপনের পরিকল্পনার পাশাপাশি চিকিৎসকদের বদলি পদায়ন চালু হয়েছে অটোমেশন পদ্ধতি। এতে একদিকে বাড়বে বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ, অন্যদিকে গুরুত্ব পাবে চিকিৎসকদের মেধাযোগ্যতা ও পছন্দ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা পেতে ভোগান্তি কমানো এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্থাপন করা হবে 7টি ডায়ালাইসিস মেশিন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এইসব উদ্যোগ বাস্তবায়নে ধাপে ধাপে পাইলট প্রকল্প চালুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ ফাতেহ হোসেন।
3: আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলি এক প্রকার সেক্টর ডায়ালিসিস মেশিন গেলে যদি দুইটা করে ডায়ালিসিস করে 120টা রোগী আমার ওখানে আটকে গেল, আমি দুই গেটটা সার্ভিস পাই 300-400 টাকা পাবেন, ওখানে তাদের ডায়ালিসিস কষ্ট কমে যাবে।
2: স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও 3টি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে। শুধু চিকিৎসা সেবার পরিধি বাড়ানো নয়, স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা আনতে শুরু হয়েছে নতুন উদ্যোগ। চিকিৎসকদের বদলি ও পদায়নে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে অটোমেশন পদ্ধতি। প্রথম ধাপে নিজেদের পছন্দ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন পাচ্ছেন 87 জন চিকিৎসক। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে পুরো মন্ত্রণালয়কে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।
4: আমরা উপজেলা লেভেলে 87 জন সম্মানিত ডাক্তারকে অটোমেশন পদ্ধতিতে আমরা ট্রান্সফার করতে চাই, যেখানে কোনো বায়াসনেস নাই, কোনো পলিটিক্যাল গন্ধ অতীতের সরকারের মতো নাই, কোনো মুখ দেখা দেখি নেই।
2: বিশেষজ্ঞদের মতে উদ্যোগগুলো কার্যকর হলে বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া সহজ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে যোগ্যতা ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে। বাংলাদেশ বেতার
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার ফ্যামিলি কার্ড কর্মসূচি।
5: খবরের বাকি অংশ পড়ছি আজকে 28 মিনিটে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট। উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা 12 অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে, চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতি নির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, 5 বারের সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের নামাজে জানাজা আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান মোহাম্মদ আব্দুল হাইয়ের রুহে মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাই গত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আরো দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 331 দাঁড়িয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1943 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন 23-এর উপনির্বাচন আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। 45তম বিসিএস এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে 1702 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আজ একটি স্কুলের ছাদ ধসে অন্তত 33 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছে। এছাড়া 20 জনেরও বেশি আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হতাহতদের বেশিরভাগই 13 বছরের কম বয়সী শিশু। পুলিশ জানায় স্কুলটির মালিককে গ্রেফতার করা হয়েছে এবং ভবনটির নির্মাণ কাঠামো নিয়ে তদন্ত চলছে। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মর্মান্তিকে দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় দেশগুলো আগামী সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য যৌথ শীর্ষ সম্মেলন স্থগিত করেছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলার কারণে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউরোপীয় এই বিলম্বের কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়, যথাসময়ে একটি নতুন তারিখ ঘোষণা করা হবে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে। সৌদি সমর্থিত জোটবাহিনী মদিনার দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করার কিছুক্ষণের মধ্যে এই প্রতিক্রিয়া জানানো হয়। হুতির সামরিক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মদিনায় হামলার বিষয়ে সৌদিদের দাবি নির্লজ্জ ও দাহা মিথ্যা কথা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময়ে বেলা 11টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, লিগ পর্বে 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল 3টিতে এবং শ্রীলঙ্কা 5টিতে জয়লাভ করে সিরিজের ফাইনালে উন্নীত হয়। ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল স্বাগতিক পাকিস্তান। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সময়ের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে বললেন রাষ্ট্রপতি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 300 মেগাওয়াট বিদ্যুৎ জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজে 4টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করবে সরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে ডেঙ্গুতে 24 ঘন্টায় 10 জনের প্রাণহানি। পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে নিহত অন্তত 34। এবং আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 টি-20 ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।

0: Cassette Player 96FM.
1: Radio Vidya.

দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ। শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM.

0: আমরাও চাই শুধু ভালোর সাথেই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: রেডিও দিন রাতের পরিবেশনায় বাংলা হ্যাট্রিক, নিবেদক চপস্টিক নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
2: এখন শুনবেন প্রথম গান।

0: আমরাও চাই শুধু ভালোই কাটুক ওদের শৈশব, যে ভালোটা নিশ্চিত করেছে স্কোয়ারের চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এতে টেস্টিং সল্ট নেই, স্বাদেও দারুণ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, স্বাদ ও পুষ্টির আস্থা।
1: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
2: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
3: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

রাত 10টা বেজে 4 3 2 1 এক্স্যাক্টলি রাত 10টা বেজে

0: এক মিনিট ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখো, আজকে বৃহস্পতিবার, দ্য মাইটি থার্সডে, সেই বৃহস্পতিবার যেই যেই বারে সপ্তাহের যেই বারটাতে আমরা আনন্দে উল্লাসে বেহুশ হয়ে যাই। কিসের আনন্দ? ডেফিনেটলি কালকে ছুটির দিন, সেই আনন্দ। আর ইয়াস, যখনই সেই আনন্দের আলাপটা শুরু হয়, যখনই সেই আনন্দ আমরা এক্সপেরিয়েন্স করতে চাই, যখনই আমরা সেই আনন্দের খবরাখবর শুনতে পারি বা শুনতে চাই, তখনই ছুটির দিন চলে আসে। মানে মানে অফিস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তো আসলে ছুটির দিন শুরু হয়। আর এই ছুটির দিনের আগের রাতটাতে, মানে ছুটির রাতটাকেও তো সেলিব্রেট করতে হবে, আসলে এইটাও তো ছুটির দিনের একটা পার্ট, তাই না? সো ছুটির দিনটাকে প্রপারলি সেলিব্রেট করতে ছুটির রাতটা একটা অদ্ভুত মোটিভেটর হিসেবে কাজ করে। এবং এই ছুটির রাতটা একটা ধরো প্রি লঞ্চ ফেজের মতো, হ্যাঁ, মানে ছুটির রাতে আমাদের একটা প্রিপারেশন থাকে, আমরা সব স্ট্রেস ঝেড়ে মুছে ছাড়খার করে দেই যেন ছুটির দিনটাকে আমরা প্রপারলি সেলিব্রেট করতে পারি, রাইট? সো ইয়াস, তোমার সেই সারা সপ্তাহের ওয়ার্ক লোডটাকে আনলোড করতে, তোমার সারা সপ্তাহের স্ট্রেসটাকে কমায় দিতেই রেডিও দিনরাত 3.6 FM এর উইকেন্ড স্পেশাল শো রুচি প্রেজেন্টস চিল মাম হয়ে গেল। অলরাইট, যেহেতু চিল মামা শুরু হয়েই গেছে, হু ইজ দ্য চিল মামা? নান আদার দেন ফিদা। নিজে বলে নিজেই তালি দিচ্ছে, কারণ অনিয়ার তো আর কেউ নাই। আর তুমি তোমার ঘর থেকে, তোমার বাসা থেকে, তোমার মতো করে তুমি তালি দিয়ে দিও, হ্যাঁ। অলরাইট, সো ফিদা আছি, ফিদা থাকবো রাত দুটো পর্যন্ত। আমরা এই পুরো 4 ঘন্টা ইচ্ছা মতো ফাটায় আড্ডা মারবো, যেহেতু সারা সপ্তাহে শুধুমাত্র এই রাতটাই ফিদার সঙ্গে তোমার আলাপ আলোচনা কথাবার্তা হয়। তাই সারা সপ্তাহের ওয়ার্কলোড, সারা সপ্তাহের স্ট্রেস, সারা সপ্তাহের প্রেশার, সারা সপ্তাহের চাপ, সব কিছু আনলোড করার জায়গা এটা। সো এই সপ্তাহেও তোমার স্ট্রেসগুলোকে চলো আমরা ফালায় দিই কোথাও একটা, মানে কোনো দরকার নেই, ইটস আ ওয়েস্টেজ। সো সমস্ত স্ট্রেস, সমস্ত টেনশন, সমস্ত অ্যাংজাইটিকে আমরা ওয়েস্টেজের মতন ওয়েস্ট বিনে ফেলে দিব। আর তুমি তোমার সেই সমস্ত কথাবার্তাগুলো বলবার জন্য যে কাজটা করতে পারো, সেটা হচ্ছে আমাকে ফোন করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারো, ডেফিনেটলি। কারণ তুমি যদি শেয়ার নাই করো কথাটা, তাহলে তো ধরো যে ওই ঘটনাটা ঘটে, আসলে মানে তোমার স্ট্রেস তো আসলে কমবে না, তোমার চাপ তো আসলে কমবে না। কোথায় বলবা? চিল মামাকে বলবা। ফোন করতে ডায়াল করো 02871598502871595, এই নাম্বারটায় ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো 01777077769, এই নম্বরটাতে 01777077769, এই নাম্বারটায় তুমি আমাকে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো, অথবা চলে আসো আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, সেখানে আসলে একটা পোস্ট খুঁজে পাবো, দ্যাট ইজ রুচি প্রেজেন্টস চিল মামা উইথ আরজে ফিদা। সেই পোস্টে কমেন্টের মাধ্যমে তোমার কথাবার্তাগুলো তুমি আমার সঙ্গে শেয়ার করতেই পারছো, রাইট? অল রাইট, সো এই শোয়ের শুরুতেই তোমার জন্য একটা অ্যামেজিং সেগমেন্ট থাকে, দ্যাট ইজ সোল সং ব্রট টু ইউ বাই মেরিল। সেই দুর্দান্ত সেগমেন্টে একটু ঘুরে আসবো, তারপর কিছু কমার্শিয়াল ব্রেক, তারপর আবার ফিরে আসবো এই বৃহস্পতিবার রাতের আনন্দ আয়োজনে।
1: Soul Song, brought to you by Meadow.

0: Soul Song brought to you by Meadow.
1: Experience করো Meryl Milk Soaper. এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। Meryl Milk Soaper, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
2: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরো বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।

0: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 91.6 FM।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station।

কাজে কিংবা ক্লাসের চাপে পিষ্ট হতে হতে আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি। ভোরবেলা যখন অ্যালার্মটা বাজে বালিশের পাশে, তখন মনেই হয় অ্যালার্মটা বন্ধ করে দেই, মনেই হয় স্নুজ বাটনটায় চাপ দিয়ে দেই, মনে হয় আর 15 মিনিট বাড়তি ঘুমাতেই তো পারি। মাঝে মাঝে তো এরকমও মনে হয় চাকরিটা ছেড়েই দেই, আজকে ক্লাসটায় নাই যাই। এই যে তীব্র অনীহা কিংবা ঘুমের প্রতি তীব্র প্রেম, যেটাই বলো না কেন, এই ঘটনাটা আসলে কেন ঘটে? কারণ আমরা প্রত্যেক দিন একই রকম জীবনে অভ্যস্ত হয়ে যাই। আমরা জীবনটাকে উদযাপন করার বদলে জীবনটাকে যাপন করতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা আসলে ছুটতেই থাকি প্রতিনিয়ত, অনবরত। কেন ছুটছি, কোথায় ছুটছি, কি চাচ্ছি কি চাচ্ছি না, খুব একটা বুঝে উঠতে পারি না। কেবল এতটুকু বুঝতে পারি, প্রত্যেক সপ্তাহে এক ধরনের অদ্ভুত জাঁতাকলে পিষ্ট হই, আর সেই পিষ্ট হবার অভিজ্ঞতা নিয়ে ঘুমাতে যাই পরের দিন সকালে, আবারও সেই কাজের চাপে পিষ্ট হবার এক্সপেকটেশন নিয়েই ঘুম থেকে উঠে। না রাতে ঠিকমতো ঘুম আসে, না সকালে ঠিকমতো ঘুম ভাঙে। শুনছো রুচি প্রেজেন্টস চিল মামা, ব্রট টু ইউ বাই রুচি। ফিরে আছি তোমার সঙ্গে, আর এখানে আমরা সেই সমস্ত প্যারা পুরা নিয়েই কথা বলি যেই প্যারা তোমাকে আসলে পিষেই ফেলে প্রায়, যেই প্যারা থেকে আসলেই বের হওয়ার কোনো ম্যাজিক্যাল উপায় নাই। মানে তুমি তো আসলে চাইলেই পড়াশোনা ছেড়ে দিতে পারবে না, তুমি চাইলেই আসলে চাকরি বা তোমার ব্যবসাটা বন্ধ করে ফেলতে পারবে না। তোমাকে তো জীবনটা ইভেনচুয়ালি যাপন করতে হবে, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচাতে হবে, সবটাই তো আসলে বাস্তবতা এবং বাধ্যবাধকতাও টু সাম এক্সটেন্ট। এই সব কিছুর ভিড়েও, এই সব কিছুর মাঝে আসলে সেই মানুষগুলোই বাঁচতে পারে যারা এর মধ্য থেকেও জীবনের আনন্দের খোরাকটুকু বেছে নিতে পারে, যারা এই এই সমস্ত কিছুর ফাঁকেও যারা লিওনেল মেসির মতন গোলটা স্কোর করে ফেলতেই পারে। জীবন তোমাকে ডিফেন্স লাইন দাঁড় করাই দিবে, জীবন তোমার সামনে একটা ওয়াল ক্রিয়েট করে ফেলবে, ওয়াল অফ ডিফেন্ডার্স। এবার তুমি সেই ওয়ালে গিয়ে বারবার ধাক্কা খাবা নাকি উইথ সাম পাঞ্চ তুমি সেই ক্রিয়েটিভ স্পেস করে ফেলতে পারবা লিওনেল মেসির মতন, এবং ম্যাজিক্যালি তুমি সব কিছু ব্রেক করে সেই গোলটা স্কোর করে ফেলতে পারবা, দ্যাটস ইওর কল। তো সেই ওয়ালটা ব্রেক করার বা সেই স্ট্রেসটা থেকে রিলিভড হওয়ার একদমই পরীক্ষিত, সুপরীক্ষিত একটা উপায় এবং পদ্ধতি হচ্ছে খুব বিশ্বস্ত কোনো বন্ধুর সঙ্গে, খুব কাছের কোনো মানুষের সঙ্গে সেটা নির্দ্বিধায় নির্ভয়ে শেয়ার করে ফেলা। আর তোমার শেয়ার করবার জন্য ফিদা আছে, চিলমামা আছে। জানতে চাই এই সপ্তাহে সবচাইতে বেশি স্ট্রেস তোমাকে কোন জিনিসটা দিছে, এই সপ্তাহে তুমি সবচেয়ে বেশি প্যারা আসলে কী নিয়ে খাইছো, এই সপ্তাহে কি তোমার সেমিস্টার ফাইনাল চলতেছিল নাকি কুইজ, নাকি সামনে সেমিস্টার ফাইনাল, এই সপ্তাহ পুরোটাই প্রিপারেটরি লিভ, অফিসে কোনো ডেডলাইনের চাপ, কোনো পিচ প্রেজেন্টেশন চলতেছে, বসের কোনো কাজ ফেসে গেছে, ডেডলাইন আছে এই সপ্তাহের মধ্যে ছিল, কোন জিনিসটা এই সপ্তাহে তোমাকে সবচাইতে বেশি প্যারা দিছে, নাকি কোন একটা পারিবারিক ঘটনা, কোনো বন্ধুর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, বান্ধবী ঝগড়া, কোন ব্যাপারটা তোমাকে এই সপ্তাহে সবচেয়ে বেশি যন্ত্রণা দিছে, সবচেয়ে বেশি স্ট্রেস দিছে, স্পিক ইট আউট। তোমার যদি মনে হয় যে না বস আমি বললে পরে মাইন্ডে মজা লইব আমার লোকে, ঠিক আছে, নাম দাম বললো না, তুমি চিল মামার কাছে সেই স্পেস অলওয়েজ আছে, ইউ ক্যান হাইড ইউর আইডেন্টিটি, আর হড় হড় ভরভর করে তুমি সব কিছু বলে ফেলতে পারো, তুমি চাইলেই সেটা বলতে পারো, নো ওয়ারিজ, ইউ ক্যান ডিসগাইজ ইওর সেলফ। কিন্তু যখন তুমি সেটা বলে ফেলতে পারবা না, তখন দেখবা মনটা কেমন হালকা হয়ে গেছে, বুকটা কেমন হালকা হয়ে গেছে। একটা কথা মনে রেখো, একটা কাঁচের গ্লাস এমনিতে হালকাই, কিন্তু অনেকক্ষণ ধরে রাখলে হাত ব্যথা করে, ঠিক একইভাবে মন খারাপগুলো খুব হালকাই হয়, স্ট্রেসগুলো প্রেশারগুলো সাধারণত হালকাই হয়, অনেকক্ষণ ধরে রাখি বলে মনটা ব্যথা করে। ধরে রাখো না, ছাইরা দাও, এই নিঝুম রাতে সব কিছু ছেড়ে দেওয়া দরকার, কারণ
ওই যে বলতেছিলাম ছুটির দিনটাকে এনজয় করতে, ছুটির রাতটা হচ্ছে প্রি ফেজ, মানসিকভাবে প্রস্তুত হইতে হয়। অফিস থেকে বাসায় তো গেছি, কাজটা বাসায় রেখে গেছি কিনা সেটাও তো ইম্পর্টেন্ট।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে।

0: নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।
1: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো।
2: রাধুনি রেডি মিক্স আর লাগবে, ও হ্যাঁ রাধুনি রেডি মিক্স।
1: মজা করছো, শুধু রাধুনি রেডি মিক্স?
2: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুন রান্না।
4: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
5: অবশ্যই হবে,
4: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
5: 2 সেকেন্ড
4: কি বলো?
5: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
4: রাধুনি রেডি মিক্সে সব হয়,
5: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে, প্রেসক্রিপশন যথাকারে সাথে রাখতে হবে, খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে, তাপপ্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে, অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম, ফিদা আছে তোমার সঙ্গে, চলছে ছিল আমাদের ইজ ব্রট টু ইউ বাই রুজে, যেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের হয় এরকম অনেক সময় আমরা একটা লম্বা ছুটি কাটাই, সারাদিন কিছুই করি না, হয়তো একদমই রেস্ট নেই, প্রপার রেস্ট, দেরি করে ঘুম থেকে উঠি, দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুমাতে যাই, আবার রেস্ট নেই, সন্ধ্যা সন্ধ্যায় ঘুম থেকে উঠি, আবারও সন্ধ্যাবেলায় সম্ভবত এক কাপ চা কিংবা কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি, রিয়েলাইজ করি কেমন করে একটা দিন কমপ্লিট রেস্টে আসলে শেষ হয়ে গেল, একটা রাত শুরু হয়ে গেল, আবার প্রিপারেশন শুরু হয়, কারণ কালকে আবার অফিস আছে বা ক্লাস আছে। তারপরেও রেস্ট নেওয়াটা কেন যেন হয় না, অনেক রেস্টলেস লাগে না, ছুটির দিন আসার পরেও, সারাদিন বিশ্রাম নেওয়ার পরেও ওটা বিশ্রাম হয় না, কারণ হচ্ছে আমরা সারাদিন আমাদের শরীরকে বিশ্রাম দেই, ক্লান্তি থাকে আমাদের মাথায়, ক্লান্তি থাকে মস্তিষ্কে, ক্লান্তি থাকে মনে, সে মনটাকে সে মগজটাকে আসলে বিশ্রাম দেওয়া হয় না। তাই বৃহস্পতিবার রাত পার্টি করে, চিল করে, আনন্দ করে, মজা করে, চিল মামাকে সব কিছু হড়হড় করে বলে দিয়ে যে ব্যাপারগুলো স্ট্রেস দিচ্ছিল সেগুলো সব ঝেড়ে ফেলতে হবে, নাহলে যে ছুটির দিনটার পরেও মনে হবে রেস্টলেস, ছুটির দিনটাকেও আসলে ছুটির দিনের মতো করে কাটানো যাবে না। মনে রাখবা, যেই জিনিস এবং যেই জায়গা প্যারা দেয় সেই জিনিস আর সেই জায়গা নিয়ে কোনোদিন ঘরে ফিরতে হয় না, সেটা সেখানে রাইখাই ঘরে ফিরতে হয়, রাইট?

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।

Welcome back once again to Radio Dinrat 93.6 FM Fidati Tomashonga Jolsa Chil Mama. That is brought to you by Ruchi Ghorir Kantay. Shomoy ekhon exactly 10ta beje 50 minute. Amader prothom ghonta ekebarei sesher dike ei ghonta theke bidai nite nite ektu dekhe ashi ektu text gulo pore ashbo ar ki. Sonia Hussain first, congratulations. Three Idiots movie te Viru Sahasrabuddhe oi dialogue ta dena. Congratulations. তোমাকেও কংগ্রেচুলেশনস সোনিয়া হোসেন, লামিয়া জান্নাত ওহি। সালামু আলাইকুম ঘটক চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে ঘটক? আমি আমি কার ঘটকালি করলাম? ও মা জাতা। আফিদা ওয়াসিমা, হাই ভাইয়া, কেমন আছেন? হ্যালো, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ওসমান গনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওসমান গনি ভাই, কেমন আছেন আপনি? কেমন যাচ্ছে আপনার দিন রাত? অল রাইট, 10:51 এই ঘন্টা থেকে বিদায়, ফিরে আসবো আবারও ঠিক রাত 11টায়। করবো আগামীকালকের পরিকল্পনা, মানে শুক্রবার ছুটির দিন কেমন করে কাটানো যায় সেই পরিকল্পনাটা করে ফেলবো এই 11টার ঘন্টা এসে। তুমি যদি প্ল্যান করে ফেলতে চাও চলে আসো 11টার ঘন্টা, আমরা একসঙ্গে বসে বসে প্ল্যান করবো। টাটা টাটা, মানে টাটা ফর নাও আর কি। 11টায় তোমার কথা হচ্ছেই নাকি?

0: এখন সময় রাত 11টা।
1: শুনছেন দিন রাত রেডিও, দিন রাত রেডিও, দিন রাত 93.6 FM।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছো রেডিও দিনরাত 93.6 এফএম। ফিদা আছি তোমার সঙ্গে, চলছে রুচি প্রেজেন্টস চিল মামা। অলরাইট, ঘড়ির কাটার সময় এখন ঠিক ঠিক রাত 11:01, চিল মামার দ্বিতীয় ঘন্টা কিন্তু হুরহুর করে শুরু হয়ে গেল। এই মাত্র শো শুরু করলাম মনে হচ্ছে আর অলরেডি এক ঘন্টা শেষ। এইভাবে করে দুম করে 2-3 ঘন্টা করতে করতে কিন্তু শো শেষই হয়ে যাবে, তাই তোমার কথাগুলো কিন্তু এখনই বলে ফেলতে হবে। থাক এখন না, থাক কাল না পরশু, এই করতে করতে কিন্তু এক সময় দেখবা কথাগুলোর বলাই হচ্ছে না, কেবল দুঃখগুলো রয়ে যাচ্ছে। আর সেই দুঃখ নিয়ে ডেফিনেটলি তুমি ছুটির দিনে যেতেই যাবে না, মানে তুমি একটা ছুটির দিন, একটা এক্সক্লুসিভ ডে, ইটস এ গিফট ফর ইউ দ্যাট তুমি এই পুরো সপ্তাহটা সার্ভাইভ করে ফেলছো। সেই গিফট হচ্ছে তোমার জন্য উইকেন্ড, সেইখানে নিশ্চয়ই তুমি সারা সপ্তাহের স্ট্রেস প্রেশার নিয়ে যেতে চাও না। সো কালকের প্ল্যান কি, তোমার উইকেন্ডের প্ল্যান কি, ছুটির প্ল্যান কি, সেটা নিয়ে আসলে এই ঘন্টায় আলাপ আলোচনা করবো, আড্ডা উড্ডা দিব, কথাবার্তা বলবো। আমার প্ল্যান কি সেটাও জানাবো ডেফিনেটলি, আর তুমিও চাইলে তোমার প্ল্যান আমার ট্রেনে করে ফেলতে পারো, তুমিও চাইলে তোমার কালকের প্ল্যান আমাকে শেয়ার করতে পারো। কেমনে শেয়ার করবো, ফোন করতে পারো, ফোন করতে ডাল করো 02-8715-985-02-87-15-985, এই নাম্বারটায় ফোন করলেই হবে, ঠিক আছে। আর যদি ফোন করতে না পারো তাহলে হোয়াটসঅ্যাপ টেক্সট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01-77-77-0769-01-77-77-0769, এই নাম্বারটাও হোয়াটসঅ্যাপ টেক্সট করা যায়। অথবা চলে আসো অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে, সেখানে আসলে একটা পোস্ট খুঁজে পাইবা, সেটা হচ্ছে রুচি প্রেজেন্টস চিল মামা উইথ আর জে ফিদা। সেই পোস্টে কমেন্টের মাধ্যমে তোমার কথাবার্তাগুলো তুমি শেয়ার করে ফেলতে পারো, রাইট? আর রাইট, হোয়াটসঅ্যাপে এক বন্ধু লিখছে হাই, হ্যালো, নাম ধাম লিখলো, আর একটু ভালোই তো হয়তো, মানে হাই বলার জন্য তুমি যেটা ডিসগাইজ করতে হয় না, হাই তো সম্ভবত পরিচয় নাম ধাম দিয়ে, পরিচয় দিয়েও হাই দেওয়া যায়। এনিওয়েজ, হাই আপনাকেও হাই। গত ঘন্টায় ফোন কল রিসিভ করি নাই, বিরাট অপরাধ করে ফেলছি, অসুবিধা নাই, একটু গান শুনে ঘন্টা থেকে বল শুরু হলো, একটু গান শুনে কমার্শিয়াল শুনে ফিরে আসবো, ফিরে এসে ফোন কলে ডেফিনেটলি কথা হবে, ওই অপরাধের প্রায়শ্চিত্ত করবো, এসে দাঁড়াবো।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো?
2: বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

Fairly welcome back to Radio Dinra 93.6. Fida ashi tomar shonge chulcha chill mama that is brought to you by Ruchi. আমরা আছি চিল মামার দ্বিতীয় ঘন্টায়। ছুটির দিনের প্ল্যান, ছুটির দিনের প্ল্যান ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ছুটির দিনের প্রেপারেশন। আমার যেটা হয়, আমার জন্য বিগত 5-6 মাস ধরে ছুটির দিনটা একটু বেশি, একটু অন্যরকম, একটু স্পেশাল। আমার এবং আমার ওয়াইফের কমন ছুটির দিন হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, যার কারণে শুক্রবারটাকে আমরা একদমই নিজেদের মতন করে সেলিব্রেট করতে চাই। আমার এমনিতে উইকেন্ড শুক্র শনিবার, কিন্তু আমার ওয়াইফের উইকেন্ড শুধুমাত্র শুক্রবার। ফলত আমরা দুজন একসঙ্গে সারা দিন থাকতে পারি হচ্ছে শুক্রবার দিনটাতে। তো শুক্রবার দিনটাকে আমরা আসলেই নিজের মতন করে সেলিব্রেট করতে চাই, নিজের মতন করে আসলে কিছু একটা করতে চাই আর কি। তো আমাদের দুজনেরই কমন একটা প্র্যাকটিস হচ্ছে বিভিন্ন ক্যাফে এবং রেস্টুরেন্ট হপিং করে বেড়ানো। শহরে যত জায়গায় নতুন নতুন ক্যাফে হয়, নতুন নতুন রেস্টুরেন্ট হয়, সেই সব জায়গায় একবার করে যেতে না পারলে আমাদের আসলে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তাই আমরা সারা সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের লিস্ট করি যে কোথায় কোথায় কী কী হচ্ছে, কোথায় কোথায় নতুন নতুন কী কী হচ্ছে, কোন কোন রেস্টুরেন্ট নতুন হচ্ছে, কোন কোন জায়গায় রেস্টুরেন্ট বা কোন কোন ক্যাফে নতুন হচ্ছে যাওয়া দরকার, কোনটা কোনটা কনভিনিয়েন্ট যাওয়ার মতন, কোনটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কোনটার ইন্টেরিয়রটা ফ্যান্টাস্টিক, এগুলো এগুলো আমরা সারা সপ্তাহ মিলে খুঁজে বের করি। তারপর আমরা সিলেক্ট করি, ঠিক আছে এই ফ্রাইডে আমরা এই জায়গায় যাব, এবং আমরা তারপর সেই ফ্রাইডে সেখানে যাই, যেয়ে বলি হে কীরকম দেখলাম আর কী হইলো, অথবা যেয়ে দেখি ওয়াও ফ্যান্টাস্টিক বিউটিফুল মার্ভেলাস। হ্যাঁ, সো আমাদের দুজনের এই কফি হপ ক্যাফে হপিংয়ের একটা অদ্ভুত ব্যাপার আছে। এটার একটা দুঃখের পার্টও আছে আসলে, মানে একটা দুঃখের সাইডও এটার আছে। সেটা হচ্ছে আমরা এমন একটা শহরে থাকি যে শহরে অজস্র মানুষ, যেই শহরে অজস্র জায়গা কিন্তু নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, ঘুরতে যাওয়ার জায়গা নেই। আমাদের রিল্যাক্সেশন বলতে বা আমাদের একটু ঘুরতে যাওয়া বলতে কোনো না কোনো রেস্টুরেন্টই, কোনো না কোনো একবেলায় বাইরে গিয়ে খাওয়া, এ ছাড়া আমাদের আসলে অ্যামিউজড হওয়ার মতন অ্যামিউজমেন্ট কোনো পার্ক নাই, এমন কোনো জায়গা নাই যেখানে শীতল বাতাস বয়ে যায়, যেখানে বসে একটু শান্ত নদী দেখে ফেলা যায়, এরকম কোনো জায়গা নাই আসলে। সো আমাদের কাছে পার্টি, সেলিব্রেশন, লোনলিনেস সব কিছু ওই এক জায়গাতে এগিয়ে মিশে রেস্টুরেন্ট কিংবা ক্যাফে। সো আমাদের সেলিব্রেশনের 80% আসলে ওই জায়গাটাই নিয়ে গেছে। 80% বললাম কারণ 20% হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট হয়, সাময়িক কিছু ইভেন্ট হয় শহরের বিভিন্ন জায়গাতে, সেই মেলাগুলোতে কখনো কখনো যাওয়া হয়, কখনো কখনো যাওয়া যায়। কিন্তু মোটা দাগে আসলে আমরা আজকে একটু ঘুরতে বের হব। ঘুরতে কোথায় বের হব? কোনো না কোনো একটা রেস্টুরেন্টে, কোনো না কোনো একটা ক্যাফেতে, ডেফিনেটলি। আজকে আমরা বাসার সবাই মিলে পার্টি করব বাইরে, কোথায়? কোনো না কোনো একটা রেস্টুরেন্টেই। এই ব্যাপারটা

আসলে ঘুরতে যেতে চাও, সেরকম একটা প্ল্যান করে ফেলতে পারো যে বন্ধুগুলোর সঙ্গে অনেকটা বসে ফাটায় আড্ডা মারতেই পারো, কিংবা আড্ডা মারতে পারো তোমার পরিচিত কোনো টং দোকানে, যেই টং দোকানটা একটা অজস্র এবং অদ্ভুত বড় এবং বৃহৎ সময় কাটছে। আসলে সেই এলাকার টং দোকানগুলা ক্যাফের থেকে তো কম না আসলে।

Welcome back once again. শুনছো রেডিও 3.6 FM ফিদা আছে তোমার সঙ্গে চলছে চুয়েল মামা দ্যাট ইজ ব্রট টু ইউ বাই রুচি ঘড়ির কাঁটা 11টা বেজে 46 মিনিট এই মুহূর্তে। তার মানে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় ঘন্টার একেবারে শেষ দিকে, রাইট মা গো। সো আমরা এই ঘন্টা থেকে বিদায় নিবো, ফিরে আসবো আবারও ঠিক রাত 12টায় চুয়েল মামার তৃতীয় ঘন্টা নিয়ে। এবং তৃতীয় ঘন্টায় আমাদের ফেসবুক লাইভে দেখা হবে ডেফিনেটলি, কখন কিভাবে কোথায় হচ্ছে সেটা তৃতীয় ঘন্টায় মানে এক্স্যাক্টলি রাত 12টায় ফিরে এসে ডেফিনেটলি জানাচ্ছি। সাথেই থাকো।

0: এখন সময় রাত 12টা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Alright, welcome back to the Radio Din Radhane 3.6 FM Fida Asi Tomar Shonge Chulso Chil Mama that is brought to you by ঘড়ির কাঁটার সময় এখন ঠিকঠিক রাত 12টা বেজে 1 মিনিট আমরা আছি চলেও এসেছি চিলমাহার তৃতীয় ঘন্টায় তৃতীয় ঘন্টার সঙ্গে সঙ্গেই নতুন একটা দিন শুরু হয় মানে টেকনিক্যালি বৃহস্পতিবার ছেড়ে আমরা শুক্রবারে প্রবেশ করি তাই স্বাগত স্বাগত স্বাগত নতুন একটা দিনে তোমাকে 16ই অক্টোবরে তোমাকে স্বাগত জানাই আচ্ছা এক আর এক হচ্ছে যেহেতু 12টা বেজে গেছে তার মানে হচ্ছে নতুন দিন শুরু হয়ে গেছে তার মানে অনেক অনেক বন্ধুর আজকে জন্মদিন যেহেতু আমরা মূলত ইংরেজি ক্যালেন্ডারটাই ফলো করি যেহেতু সাধারণত তাই 12টা বাজলে নতুন দিন শুরু হয় আর যে বন্ধুগুলোর জন্মদিন তাদেরও জন্মদিনটা শুরু হয়ে যায় তাই যেই বন্ধুর এবং যেই বন্ধুদের আজকে জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা রেডিও দিন রাতারে 3.6 এফএম এর পক্ষ থেকে জন্মদিনটা বছরের সবচাইতে বিশেষ দিনের মতন জন্মদিনটায় একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় জন্মদিনটায় মনে হয় ইয়েস আমি স্পেশাল এই কারণে জন্মদিনটা আকর্ষণীয় আমাদের কাছে জন্মদিনটা অ্যাট্রাকটিভ আমাদের কাছে জন্মদিনটা খুবই এক্সাইটিং আনন্দের আমি দোয়া করি প্রার্থনা করি তোমার জীবনের বাকি দিনগুলাও তোমার জন্মদিনের মতন হোক তোমার জন্মদিনের মতন আনন্দ সেই দিনগুলাও নিয়ে আসুক তোমার জীবনে সেটা আনতে না পারলেও তুমি যেন জীবনটাকে উদযাপন করতে পারো সেজন্য যত চড়াই উতরাই তোমাকে পার করতে হয় সেই ধৈর্য সেই শক্তি সেই সাহস তোমাকে খোদা তালা দিক সেই দোয়া সেই প্রার্থনা থাকলো তোমার জন্মদিনে ইনফ্যাক্ট তোমার কোনো বন্ধুর যদি আজকে জন্মদিন থেকে থাকে এবং তুমি যদি তাকে উইশ করতে চাও ডেফিনেটলি আমার তো তুমি সেটা করতেই পারো রাইট অলরাইট সো 12:03 এই মুহূর্তে ঘড়ির কাঁটায় কেমন করে আমাকে ফোন করবা কী করবা সেটা এখন বলবো না কারণ কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভ শুরু হয়ে যাবে তাই তুমি একটু গান শোনো একটু কমার্শিয়াল ব্রেক শোনো আর আমি ওখানে টেকনিক্যালি সব কিছু ফিটফাট করে রেডি ফেডি করে ফেসবুক লাইভের প্রিপারেশনটা নিয়ে চলে আসি রাইট সো এরপরে যখন দেখা হবে ডেফিনেটলি ফেসবুক লাইভে দেখা হচ্ছে সো পরের লিঙ্কটা যখন ডেফিনেটলি রেডিওর পাশাপাশি ফেসবুক লাইভে দেখা হবে আর কি রেডিওতেই খালি গান পাইতে থাকো না আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে একটু চোখটা রাখো দেখা হোক এক সপ্তাহ পর

শহর, তোমার আমার, আসতে পারো চলে যেতে পারো, এ পৃথিবীর বিষণ্ন ধুলোয় মিশে যেতে পারো, তবু এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুণ নেক্রোপলিসে। আগুনের দিন গুনছে সকাল, বাসস্টপে একা আলোর পথিক, রাত ঝমঝম দিনের অসুখ পড়ছে

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
5: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
0: দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
4: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।

0: মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা। হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
2: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
3: অবশ্যই হবে।
2: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
3: 2 সেকেন্ড
2: কি বলো?
3: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
2: রাধুনি রেডি মিক্সে সব হয়?
3: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
4: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
5: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

ওয়েলকাম ব্যাক শুনছো রেডিও দিন রাতানে 3.6 FM, ফিদা আছি তোমার সঙ্গে, চলছে চিল মামা, দ্যাট ইজ ব্রট টু ইউ বাই রুচি। অলরাইট, শুধু কি রেডিওতেই চলছে, মানে শুধু কি শুনতেই পাচ্ছ চিল মামা ব্রট টু ইউ বাই রুচি রেডিও দিন রাতে, নাকি আরও কিছু হচ্ছে, নাকি একটু দেখাও যাচ্ছে, দেখতেও পাচ্ছ, সেরকম একটা ব্যাপার স্যাপার আছে আসলে। মানে যখন আগের লিঙ্কটা দিচ্ছিলাম, যখন কথা বলছিলাম 12টার ঘণ্টার একেবারে শুরুর দিকটা, তখন বলেছিলাম যখন ফিরে আসবো তখন একেবারে ফেসবুক লাইভ সমেত ফিরে আসবো, যেমন কথা তেমন কাজ, ফিরে এসেছি একেবারে ফেসবুক লাইভ সমেত। ফলত এখন শুধুমাত্র চিলমামা শুনতেই পাচ্ছ না, চিলমামা শোনার পাশাপাশি দেখতেও পাচ্ছ টু সাম এক্সটেন্ট। সো কোথায় আসলে দেখা যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ডেফিনেটলি আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। তোমার ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করতে পারবা রেডিও দিন রাত 93.6 FM, তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ চলে আসবে তোমার সামনে, সে তুমি লাইভটা সরাসরি এক্সপিরিয়েন্স করতে পারবা। সম্ভবত ইন্টারনেট অদ্ভুত রকমের জটিলতা দিচ্ছে, আমি এখনও ঠিক বুঝতে পারছি না সব ঠিকঠাক আছে কি না, বিকজ আমার এখানে স্ক্রিন আমি বেশ নট মানে স্টিফ হয়ে হয়ে হয়ে হয়ে একটু যে ফ্রিজ হয়ে হয়ে চলছিলাম। সো আম নট শিওর যে আমি আসলে ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কি না বা আমাকে শুনতে পারা যাচ্ছে কি না। রেডিও তো আমাকে পারফেক্টলি শোনা যাচ্ছে, দ্যাট আই বিলিভ, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ফেসবুক লাইভে আমি প্রপার আছি কি না সেটা আমাকে আসলে যারা যারা জয়েন করেছে তারা একটু জানাই দিও। নাম্বার এক। নাম্বার দুই হইতেছে ফেসবুক লাইভে কেন জয়েন করা দরকার। প্রত্যেক সপ্তাহেই যখন লাইভে আসি তখনই আলাপটা দিই, যতক্ষণ ফেসবুক লাইভে থাকি ততক্ষণ আসলে ফোন কল অ্যাটেন্ড করি না, কারণ ফোন কল হইতেছে লাইভ কমিউনিকেশন, ফেসবুক লাইভও তাই। সো দুইটা লাইভ কমিউনিকেশন রাখি না, আর ফেসবুক লাইভ যতক্ষণ থাকি ততক্ষণ আসলে ফেসবুক লাইভেই থাকতে ইচ্ছা করে, ততক্ষণ ফেসবুক লাইভের থাইকাই আসলে গল্প গুজব করতে ইচ্ছা করে, তখন ফোন কল অ্যাটেন্ড করতে আর মন চায় না আর কি। রেডিও তো থাকে 4 ঘন্টা, সো প্রচুর কথাবার্তা হয়, ফোন কল, ফোন আলাপ, সেগুলো সব চলতেই থাকে, কিন্তু ফেসবুক লাইভে তো থাকে 15 থেকে 20 মিনিট, তাই এই সময়টা আসলে পার্টিকুলারলি এই জায়গাতেই ইনভেস্ট করতে মন চায়। দেন এগেইন, তোমার যদি ফেসবুক না থাকে, তুমি যদি ফেসবুক লাইভে জয়েন করতে নাই পারো সামহাও, তাহলে কী করবা, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে চলে আসো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01777 077769, 01777 077769, এই নাম্বারটায় তুমি আমার হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো। সো হোয়াটসঅ্যাপ টেক্সট আর ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে দুই জায়গাতেই আসলে তুমি আমার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারতেছো, এবং আমাদের এই আজকের আড্ডায় আমরা একসঙ্গে ইচ্ছা মতো আড্ডা মারতে পারবো আর কি। চিল মামা তো আসলে ওই যে চিল করার জায়গা, রিল্যাক্স করার জায়গা, মজা করার জায়গা, প্যারা দূর করে ফেলানোর জায়গা, এরকম না যে তুমি প্যারা দূরে ফালায় রাইখা তারপরে আসবা চিল করতে, রাদার তুমি এখানে আইসেই তোমার প্যারাগুলোকে ফালাই দিয়ে তুমি চিল করবা আর কি। সো তোমার যত প্যারা, যত স্ট্রেস, যত টেনশন, যত অ্যাংজাইটি সব কিছু নিয়ে চলে আসো এই লাইভের আড্ডায়, আমাদের এই পাগলাখানায় এসে ইচ্ছা মতো পাগলামি করো, সব স্ট্রেস দূর করো, কারণ ছুটির দিনটা প্রপারলি সেলিব্রেট করতে হবে। মানুষের জীবনে ছুটির দিন খুব বেশি আসে না, টু সাম এক্সটেন্ড আমরা আসলে যে ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছি, আমরা আসলে যেরকম জীবন যাপন করি, আমাদের জন্য উদযাপন, সেলিব্রেশন, হ্যাঁ এই ব্যাপারগুলো খুবই খুব খুব মানে রেগুলার ঘটে না আসলে, সেগুলোর সংখ্যা খুবই কম, আমাদের স্বাভাবিক জীবনটাই অনেক বেশি। সো সেই জায়গা থেকেও যে ছুটির দিনগুলো পাওয়া যায় সেটাকে নষ্ট করা যাবে না, সেটাকে প্রপারলি সেলিব্রেট করতে হবে, আর সেটাকে প্রপারলি সেলিব্রেট করার জন্য মাথার ভিতরটা খালি করে ফেলতে হবে, মাথার জ্যামটাকে বাইরে ফেলতে হবে। আমি যেটা সবসময় বলি, অফিস কিংবা ক্লাস থেকে যখন বের হয়ে বাসায় আসতেছো তখন সেগুলাকে নিয়ে বাসায় এসো না, সবটাই অফিসে রাইখা তারপরে বাসায় এসো, রাইট? আচ্ছা, সো আজকে যে চিল মামা করতে যারা যারা লাইভে জয়েন করছো, তোমার বন্ধু বান্ধব যারা একটু প্যারা পুরা বেশি খায় ওদেরকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দিও, অথবা লাইভটা শেয়ার করে দিও, যেন আমরা সবাই একসঙ্গে আড্ডা মারতে পারি। ইভেনচুয়ালি যেহেতু সপ্তাহে একদিন আসি, সো আমার মনে হয় যে অনেকেই আসলে ভুলেই যায় যে আমিও আমি আমি আসলেই এখনও শো করি, আমি আসলেই ফেসবুক লাইভটাও করি। হ্যাঁ, সো ওদেরকে একটু মনে টনে করাই দিও আর কি। এই লাইভের ভিডিও তো একটু আটকে আটকে রয়েছে, এটা কি আসলে এখানকার ঝামেলা নাকি বুঝতেছি না। আচ্ছা, এনিওয়েজ আমাকে কোনোরকম দেখা গেলেই হবে। আচ্ছা, আজকে আসলে যেটা নিয়ে আলাপ করব বা ফেসবুক লাইভের যে কি বলো ওটারে
টকিং বা ডিসকাশন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোন বন্ধুটার সঙ্গে সবচেয়ে বেশি চিল করো। তাই না, আমাদের জীবনে এমন কিছু বন্ধু যাদের সঙ্গে আসলে ফাটায় চিল করা হয়, এমন কিছু ফ্রেন্ড তো আমাদের থাকেই। হইতে পারে যে এখনো ছোটবেলা থেকে এখন পর্যন্ত সেই বন্ধুটার সঙ্গে ইচ্ছা মতো চিল করি, খুব প্যারা খাইলে রাত বিরাত ওরে ফোন দিতে পারি, মামা জানোস কি হয়েছে। হ্যাঁ, আবার এমন হইতে পারে সেই বন্ধুটাকে আমরা এখন মিস করতেছি, সেই বন্ধুটা এখন সেই বন্ধুটার সঙ্গে আগের মতন আর চিল করা হচ্ছে না, সেই বন্ধুটাকে মিস করি। এই যে কিছু বন্ধু থাকে আমাদের সাইকেলে, আমাদের লাইফ সাইকেলে, আমাদের লাইফ সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে, সেরকম একজন বন্ধুর কথাই আজকে শুনতে চাবো তোমার কাছে। কিছু বন্ধু থাকে আমাদের যারা ছাড়া আসলে আড্ডাও যাবে না, তোমার সেই বন্ধুটাকে যার সঙ্গে তুমি ফাটায় চিল করো, দেখি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, আর তুমি আমাকে লিখতে থাকো তোমার সেই বন্ধুটা আসলে কে। ওকে হাফিজা, আসসালামু আলাইকুম। বলো। ওয়ালাইকুম আসসালাম হাফিজা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? নাহিদা আক্তার, হাই ফিদা ভাইয়া, হ্যালো নাহিদা, তুমি এতগুলো আ দাও কেন, তুমি কেউ, এটা কি যে চিৎকার, এক্সাইটমেন্ট, কেমন আছো ফিদা ভাইয়া? খুব ভালো আছি নাহিদা, তুমি কেমন আছো? আফিজুল, আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? হ্যাঁ, অনেক অসহ্য লাগতেছে আমার মরার ওয়াইফাই। ওয়াইফাই বোধ হয় তোমারটা মরা না, ইন্টারনেটটাই মরা কি না, মানে আমি যখন ফোনে চেক করতেছিলাম তখন আমিও দেখলাম যে আমি নিজেই আসলে আটকে রয়েছি, কিন্তু আমি কিন্তু আটকায় নাই আসলে। দেখ, আমি প্রচুর নড়াচড়া করতেছি, প্রচুর মুভমেন্ট আমি করতেছি, কিন্তু কেন জানি নিজে নিজেকে আটকা দেখা ফেলাইছি আর কি। যাই হোক, কথা ঠিকঠাক শোনা যাচ্ছে, এটাই মজা আর কি, সব পারফেক্ট আছে, থ্যাংক ইউ সো মাচ। নাহিদা লিখছে, তোমাকে দেখে একটা গান মাথায় আসে, লাল পাঞ্জাবিওয়ালা। গানটা তো লাল পাঞ্জাবিওয়ালা না, গানটা তো জাস্ট পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। সো প্রথম ফিডব্যাক হচ্ছে লাল পাঞ্জাবিওয়ালা না, গান গান হচ্ছে পাঞ্জাবিওয়ালা, আর সেকেন্ড ফিডব্যাক হচ্ছে এটা তো পাঞ্জাবি না, এটা তো কাতুয়া। হ্যাঁ, মানে এটা আসলে হাফ বাটন, কিন্তু কিন্তু শার্ট আসলে এই পর্যন্তই। আর থার্ড ফিডব্যাক হচ্ছে স্যার লাল না তো, এটা এটা মনে হয় লাইটের কারণে ক্যামেরা লাল দেখাচ্ছে, এইটা বেসিক্যালি ওই যে কী কালার জানি বলে, মেরুন কালার, মেরুন কালার, এটা লাল না, আই নো কালার্স। আগে আমি জানিস, জানো আমি কয়েক মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার ক্ষুধা লাগছে, সাবাস। তুমি খাওয়া শেষ করো কেন, খাওয়া শেষ বলে তো কিছু নাই, খাই দিয়েই থাকবা কিছু না কিছু। কিসের পোস্ট করছো যে পেজ বাইচে আছে ভাল লাগছে? জানি না, আমার আজকে অনেকদিন পরে মনে হইলো আমার যে পেজটা আছে দ্যাট ইজ নেমড আর জে ফিদা, যে ফেসবুক পেজটা, সেখানে আমি একটা সময় অ্যাক্টিভ ছিলাম, আমি সেখানে পোস্ট করতাম, কন্টেন্ট টন্টেন্ট দিতাম, কবিতার আবৃত্তি করে সেগুলোর আপলোড করতাম, গান ফানি গিয়ে আপলোড করতাম। তারপরে কি জানো কি হইলো, পেজে কন্টেন্ট দিলাম না, কন্টেন্ট দেওয়া বন্ধ হয়ে গেল আর কি। অনেকদিন পরে মনে পড়লো যে হ্যাঁ, আমার না একটা পেজ আছে, আমি সেটাতে কোনো কন্টেন্ট দিই না কেন। তারপর দেখলাম যে না, পেজটা তো আছে এখনো, ইনঅ্যাক্টিভ থাকার কারণে পেজটা তো আসলে মরে যায় নাই, ওইটাই ভালো লাগলো। আর জাস্ট র্যান্ডমলি একটা গান গিয়ে এই গানটা আমার মাথায় ঘুরতেছে, যার কারণে ওই গানটা গিয়ে আমি ওইটা আমার পেজে বহুদিন পরে আপলোড করে দিছি। শুনবো গানটা, শুনো, আহমেদ হাসান সানির গান, সানি ভাইয়ের গাওয়া, বিউটিফুল একটা গান। ওনি ঝুমরাত মেলে পাখা যাচ্ছ তুমি,

যাচ্ছ নিয়ে, এই আমারে কোন সুদূরে, চিনবে তো পথ।

থেকে বই পড়ে সে একা একা, একটা বন্ধু গানে গায় গলা ছেড়ে, একটা বন্ধু চাকরি ছেড়ে কবিতা করে, ও হো হো হো। সো ওই যে একটা বন্ধু সে বই পড়ে বইয়ের পোকা, একটা বন্ধু গলা ছেড়ে গান গায়, একটা বন্ধু সে চাকরি ছেড়ে কবিতা করে, এরকম অনেক অনেক বন্ধু আমার আছে এই শহরে। সেই বন্ধুদের কথাই আজকে মনে করার জন্য এই পার্টিকুলার টপিকে কথা বলা, যে তোমার কোন বন্ধুটার সঙ্গে তোমার সবচেয়ে বেশি চিল করা হয়। শিউলি মির্জা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শিউলি মির্জা, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হাফিজ আলিক স্যার, আজকে আমার সবচেয়ে প্রিয় স্যারের সিগনেচার নিতে গেছি, স্যার সাথে একটা হাতে ফুল এভাবে আর্ট করে দিছে, আমি তো শেষ পুরো ইয়ার। একটা হাতে ফুল এভাবে আর্ট বুঝি নাই আমি, আসলে সিগনেচার তো দিছে, সেই সিগনেচারের সঙ্গে একটা ফুলওয়ালা হাত আর্ট করে দিছে, তাই এটা বুঝাইছো? কোনো বন্ধুই নাই আবার চিল, কি স্যাড, তোমার জন্যই আছে চিল মামা। ওকে, একসময় চাচাকে ফোনে পাইতে যুদ্ধ করতে হইতো, আমরা সবাই প্রত্যেকবার অধীর আগ্রহে বসে থাকতাম, আর এখন সুইসিন চাতা চাচাটা কত ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত বলে হয়ে গেছি। ওই দেখো, শুক্রিয়া করো যে একটা শো তো অ্যাটলিস্ট করতেছি। নাহিদালিক্সে, যাই হোক, গান না শুনলে যা হয়, কোন গান না শুনলে যা হয়, এটা অনেক জোশ ছিল।

আমি জানি না, বেশি বেশি কমেন্ট পড়ো, পড়ে ফেলতেছি। ওয়া অনেক সুন্দর গাইছো, থ্যাংক, বুঝতে পারছি। আরে নেট রে, হ্যাঁ রে নেট রে, মানে খুবই বিরক্ত করতেছে নেট। আমি নিজেই আসলে, আমি এখন দেখতেছি কি জানো, আমি আটকায় রয়েছি। এটা এত ইরিটেটিং ব্যাপারটা, ইন্টারনেট এরকম করলে বেশিক্ষণ থাকবো না লাইফে, চলে যাব। বাহ, আজ এই ফাঁকে একটু হোয়াটসঅ্যাপ ঘুরেছি, ফেসবুক লোড খাইতে খাইতে। হাই, হ্যালো, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কল দিব না। আচ্ছা লাইভে কল দিয়েন না উস্তাদ, লাইভটা শেষ হোক তারপরে কল দিয়েন, তখন কথা হবে অবশ্যই। এ কি আমার লাইভ দেখে এখন আসে নাই, আসছে। আমি কি এখন আটকে রয়েছি বাই এনি চান্স? না, এখন দেখি নড়তে পারছি, আসলেই নড়ছি নাকি আসলেই আটকছি। কি কি হচ্ছে আমার সাথে? এই আমার কমেন্ট গেল কোথায়? আয় হায়, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার, আই এম ডান, আই এম গন। না না না না না, ঠিক আছে ঠিক আছে। আজকে তুমি ব্লাশ করতে, আমি ব্লাশ করতেছি না তো, হ্যাঁ লাইটের কারণে মনে হচ্ছে স্যার, এই কাতো আর কালারের কারণে মনে হচ্ছে। এই আমার কি ভিডিও আছে না? আমি গেছি গিয়ে, কি যে একটা যন্ত্রণা, আমি আসি না গেছি বুঝি না। ওই যে এক জায়গায় দেখি কানেক্টিং লাইভ না কি কি লেখা থাকে, দেখ তেরিকা সাতার মাথা। ভাই আমি নাটক থেকে ওয়েবসাইটের মাধ্যমে শুনতেছি, দারুণ লাগছে। নাটক থেকে ওয়েবসাইট মানে নাটকের তো কোনো ওয়েবসাইট আমাদের নাই, নাটোর থেকে নাকি নাটক থেকে, মানে শাহরিয়ার চৌধুরী ইমন, বুঝি নাই আপনি কোত্থেকে ওয়েবসাইটের মাধ্যমে শুনতেছেন। না ঠিক আছে, তোমার সাথে এগুলা খালি হয়। হ্যাঁ মানে আমার সঙ্গে কি যেন একটা শত্রুতা আছে, আমি তো এমবির টাকা ঠিক মতোই দেই, নেটের টাকা ঠিক মতোই দেই, ফেসবুক আপডেট মারি, আমার সঙ্গে এগুলো হয় কেন? আমার সঙ্গে কিসের শত্রুতা? জুকারবার্গ ভাই, আপনার কাছে কি মনে হয় জুকারবার্গ ভাই, আপনি আমার থেকে বেশি জুকার হইতে পারবেন না। হ্যাঁ আমি আপনার থেকে বেশি, শত্রুতা করেও লাভ নাই, শত্রুতা করেও আপনি আমার শ্রেষ্ঠত্ব কেড়ে নিতে পারবেন না। না না না না, কয়টা বাজে? 12:40 বাজে, আমি ফেসবুক লাইভ থেকে আলাদা ভাবে করবো। এমনি তো নেটটা খুব প্যারা দিচ্ছে, মাননীয় মেটার মালিক মহোদয়, আপনারা আমার সঙ্গে এরকম করবেন না। হ্যাঁ সপ্তাহে আমি একদিন আসি, একটা লাইভ করি, আমার সঙ্গে এইসব করেন। এটাই কি একটা কারণ যে আমাকে সপ্তাহের বাকি দিনগুলোয় দেখা যায় না বলে ওরা মনে করে আমি এআই? আমি কিন্তু এআই না, আমি কিন্তু রিয়েল, মানে আমি আসলি ইনসান, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কিন্তু, এগুলো কইরেন না আমার সাথে। সো ফেসবুক লাইভ থেকে বিদায় নিয়ে, হ্যাঁ ফেসবুক লাইভ থেকে বিদায় নিয়ে রেডিওতে থাকবো রাত 2টা পর্যন্ত। লাইভ থেকে বিদায় মানেই লাইভ থেকে বিদায় না, লাইভ থেকে বিদায় মানে ফ্রিকোয়েন্সিতে থাকা। সো ফেসবুক লাইভ থেকে টাটা বাই বাই, রেডিওতে আরও কথা হোক রাত 2টা পর্যন্ত, টাটা।

0: এখন সময় রাত একটা।
1: রেডিও দিন রাত 93.6 FM Bound Republic, brought to you by

ওয়েলকাম ব্যাক শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম। ফিদা আছি তোমার সঙ্গে, চলছে চিলমামা, দ্যাট ইজ ব্রট টু ইউ বাই রুচি। স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক ঠিক রাত 1:01, একেবারেই মধ্যরাত। মধ্যরাত শেষের ঘন্টাও শুরু হলো। মধ্যরাতে কথা কম, গান বেশি, ফান বেশি। যেহেতু ঘন্টা শুরু হলো, ঘন্টা শুরুতে একবার জানিয়ে দিই তুমি কেমন করে জয়েন করবে আমার সঙ্গে। ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফেসবুকে এসে কমেন্ট করতে পারো। ফোন করতে ডায়াল করো 02871598502871585। এই নাম্বারটায় ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো 07776907770769। এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারো অথবা ফেসবুকে এসে কমেন্টও করতে পারো। ফেসবুক লাইভে কমেন্ট করো না, পোস্ট দেওয়া আছে সেই পোস্টে কমেন্ট করো, কারণ ফেসবুক লাইভে আমরা নাই। সো সেখানে কমেন্ট করলে সেই কমেন্টগুলো আমার কাছ পর্যন্ত পৌঁছাবে না, পোস্টে কমেন্ট করলে সেগুলো ডেফিনেটলি আমার কাছ পর্যন্ত পৌঁছাবে, রাইট? আর রাইট, গান শুনে আসি, গান কমার্শিয়ালের পর ফিরে আসবো আবারও, সাথেই থাকো।

0: গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকুন। আপনার এক মুহূর্তের অসতর্কতা থেকেই হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। মনে রাখবেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার কোনো বিকল্প নেই। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
1: সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ।

ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

0: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
1: হ্যাঁ পোলাও,
0: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
1: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
0: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
2: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
3: Brought to you by

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা, হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আতঙ্কিত না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

0: হ্যালো, হ্যাঁ শোনো, জানো তো সব মশলার নাম মনে থাকে না, মাছ রান্নার জন্য কি কি মশলা লাগবে বলো?
1: রাধুনী রেডি মিক্স, আর লাগবে, ও হ্যাঁ, রাধুনী রেডি মিক্স।
0: মজা করছো, শুধু রাধুনী রেডি মিক্স?
1: হ্যাঁ, কারণ এতে সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, সব মশলা মনে রাখার দরকারই নেই।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
3: Bound Republic, brought to you by Magic Tea Powder.

0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: দ্য বাউল রিপাবলিক।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, শুনছো রেডিও দিন রাত 93.6 এফএম। ফিদা আছি তোমার সঙ্গে, চলছে চিল মামা, দ্যাট ইজ ব্রট টু ইউ বাই রুচি স্টুডিওর ঘড়িতে। সময় এখন 1:32, একটু টেক্সট পড়ে আসি। আর ফিদা ওয়াসিমা ভাইয়া ধুরন্ধর মুভি থেকে সারা রাত সংটা প্লে করেন। আমরা বাংলা গান ছাড়া অন্য যে কোনো ভাষাভাষীর যে গানগুলো আছে সেগুলো ফোক না হলে আমরা এই স্টেশন আসলে প্লে করতে পারি না, কারণ রেডিও দিনরাত হচ্ছে দেশের প্রথম এবং একমাত্র ফোক রেডিও স্টেশন। হ্যাঁ, বাংলা গানগুলোকে আমরা বাংলার সব জনরে আমরা প্লে করি, কিন্তু বাংলা ছাড়া যে গানগুলো হয় সেগুলোকে ফোক জনরা হতে হয়, ফোক অথবা কান্ট্রি মিউজিক। ঠিক আছে, ওকে। স্বর্ণজিৎ সেন, হাই ভাইয়া, হ্যালো স্বর্ণজিৎ। শাহরিয়া চৌধুরী ইমন, রাতের গল্প শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রাতে গল্প করতেও আমাদের খুব ভালো লাগে, রাইট রাইট। তুমিও চাইলে যোগাযোগ করতেই পারো, কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আর শুনতে পারো গান।

0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
2: অবশ্যই হবে।
1: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
2: 2 সেকেন্ড
1: কি বলো?
2: দোকানে গিয়ে রাধুনি রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
1: রাধুনি রেডি মিক্সে সব হয়,
2: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
3: রাধুনি রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।
4: কি দারুণ ঘ্রাণ, পোলাও নাকি?
2: হ্যাঁ পোলাও।
4: কিন্তু আজ হঠাৎ স্পেশাল কিছু আছে নাকি?
2: চাষি চিনি গুঁড়া চাল থাকলে ঘ্রাণেই দিনটা স্পেশাল হয়ে যায়।
4: ঠিক তোমার মতোই, পাশে থাকলে স্পেশাল।
3: চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, ঝরঝরে আর স্বাদে ঘ্রাণে দারুণ।
5: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
6: বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, সময় হয়েছে আরও বেশি সচেতন হবার। জ্বর হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা, চোখের চারপাশে ব্যথা, পেশিতে ও হাড়ের গিটে ব্যথা, বমি বমি ভাব, ত্বকে লাল ছোপ ছোপ দাগ, নাক থেকে রক্তপাত, এসবই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার লক্ষণ। যদি এই লক্ষণগুলো 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
0: স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
7: দা বাউল রিপাবলিক।

0: 춘천 라디오 딘락 93.6 FM Light up your world.
1: Heartbeat ঠিক আছে তো? ওজনটা কি একটু কম? ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
2: ক্যাসেট প্লেয়ার, এখন শুনবেন প্রথম গান।

0: শুনতে থাকুন রেডিও দিন রাত 93.6 FM.
1: রেডিও দিন রাত 93.6 FM.

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। 93.6 FM.

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইটে না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM।
2: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

Radio Dinrat 93.

যে ব্যক্তি মিথ্যা কথা ও অশ্লীল কাজ পরিত্যাগ করতে পারল না, তার পানাহার পরিত্যাগ আল্লাহর প্রয়োজন নেই। আল হাদিস।

সারা বিশ্বে প্রধান অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা। বিশ্বের 80% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। উন্নয়নশীল দেশগুলোতে প্রতি 10টি মৃত্যুর মাঝে 7টির কারণ হবে অসংক্রামক রোগ, যার প্রায় অর্ধেক মৃত্যু ঘটবে 70 বছর পূর্ণ হবার আগে। নানা উপায়ে এই অসংক্রামক রোগগুলো প্রতিরোধ করা যায়। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, খাদ্যাভ্যাসে লবণ ও চিনির পরিমাণ সীমিত করুন, ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন, অ্যালকোহল এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস করে তুলুন।

0: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.
1: দেখে আমরা মেয়ে ছেলে কত কষ্টের জীবন, হ্যাঁ, এই পুরুষে এবং এই মায়ায় দুজনা মিলে পরিশ্রম করি, শ্রম দেই, কিন্তু দেখা যায় যে পুরুষের বেশি আর মেয়ের বেলায় কম। তাই এইটা আবার কোন বিচার? এই বিচারটুকুই আমি আজও কারো কাছে পেলাম না। তাই কত

0: ফ্লায়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: দুর্যোগকালীন সময়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ও স্বাস্থ্য সচেতনতায় নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি সকল ওষুধ নিরাপদ ও পানিরোধক ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্রেসক্রিপশন যত্ন সহকারে সাথে রাখতে হবে। খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। তাপ প্রবাহজনিত অসুস্থতা হিটস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত পানি পান করতে হবে। অপ্রয়োজনে রোদে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হালকা পোশাক পরিধান করতে হবে। হাঁপানি, অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সঙ্গে রাখতে হবে। আত্মীয় না হয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত রেখে একে অপরকে সাহস যোগাতে হবে। সর্বোপরি সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
1: Radio Dinrat 93.6 FM, your ultimate folk station.

রমজান মাসে তের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। আল হাদিস।

0: এখন সময় ভোর 4টা।
1: শুনছেন দিন রাত রেডিও দিন রাত, রেডিও দিন রাত 93.6 FM।
0: এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা অব্যাহত থাকে সুবহে সাদিক পর্যন্ত। আল কোরআন।

রমজান মাস সেই মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআন

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি শবে কদরে। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল হাজার মাস অপেক্ষা উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এতে রয়েছে নিরাপত্তা অব্যাহত থাকে সুবহে সাদিক পর্যন্ত। আল কোরআন।

হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।

0: এক ঘন্টায় গেস্টরা চলে আসবে, এর মধ্যে রান্না শেষ হবে?
1: অবশ্যই হবে।
0: বাজার ঘুরে সব রকম মশলা কিনতেই তো কমসে কম 2 ঘন্টা।
1: 2 সেকেন্ড
0: কি বলো?
1: দোকানে গিয়ে রাধুনী রেডি মিক্স দিন, বলতে 2 সেকেন্ডই তো লাগে।
0: রাধুনী রেডি মিক্সে সব হয়,
1: সব উপাদান ঠিকঠাক মাপে থাকে, তাই স্বাদও দারুণ হয়।
2: রাধুনী রেডি মিক্স, ঝটপট দারুণ রান্না।

0: এখন সময় ভোর ৫টা।
1: স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, এতে নারিকেল তেল ও ১৪টি হার্বস এর সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।

এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। আমাকে চিনিতে।

0: হার্টবিটটা ঠিক আছে তো? ওজনটাকে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

0: ম্যাচ করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন।
1: রেডিও দিনরাত 93.6 FM, to light up your world.

0: হার্টবিটটা ঠিক আছে তো? তাতে একটু কম, ঠিক মতো খাওয়া পাচ্ছে তো? বাবুর স্কিনটা ঠিক আছে তো? বাবুর স্কিন বড়দের থেকে 5 গুণ বেশি পাতলা হওয়ায় দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই দরকার মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক, যা বেবি স্কিনের মাইক্রোবায়োম ব্যালেন্স করে আর্দ্রতা ঠিক রাখে। মেরিল বেবি মিল্ক অ্যান্ড প্রোবায়োটিক লোশন, শুরু থেকেই নাজুক ত্বকের সুরক্ষা।
1: রেডিও দিনরাত 93.6 FM, your ultimate folk station.

Radio 3.1 93.1.